আকাশবাণী কৈলাসহর, আজ বুধবার, চৌঠা পাত্র, 1948 শতাব্দ, 8ই ভাদ্র, 1433 বঙ্গাব্দ, 26ই আগস্ট, 2026 খ্রিস্টাব্দ। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:56 হয়ে 41 সেকেন্ড। শুরু হলো আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে।

ভারতীয় অনুষ্ঠান আকাশ বাণী কৈলা শহর জানিয়ে দিচ্ছি আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি সকাল 7টায় সুপ্রভাত ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তিসুধা 7:10 7:25 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ 7:35 এবং 7:40 কক্সবাজার সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন 7:45 সকাল 8টায় সমাচার প্রভাত দিল্লিকাণ্ডের প্রভাতী সংবাদ 8:15 রিলে করে শোনানো হবে। 8:30 উত্তর পূর্বাঞ্চল শিলং কাণ্ডের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। আধুনিক গান শুনবেন 8:40 সকাল 9টায় দিল্লিকাণ্ডের হিন্দি এবং ইংরেজি সংবাদ এর অব্যবহিত পরে শুনবেন আকাশবাণী মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান। লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের বেলা সকাল 11টায় 12:05 বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি শুনবেন 12:30 রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। দুপুর 1টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। দুপুর 1:05 শুনবেন হিন্দি ছায়াছবি গানের অনুষ্ঠান চিত্রমালা। 1:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। ককবরক সঙ্গীত শুনবেন 1:40। দুপুর 2টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। 2:15 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। 2:30 বিবিধ ভারতী অনুষ্ঠান। বিকেল 3টে দিল্লিকাণ্ডের হিন্দি সংবাদ, দিল্লিকাণ্ডের ইংরেজি সংবাদ এর অব্যবহিত পরে শুনবেন আকাশবাণী মুম্বাই কাণ্ডের বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যে 6টায় ঘর গৃহস্থী। সাতটায় আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:35 7:45 আকাশবাণী আগরতলা কেন্দ্রের ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 শুনবেন আধুনিক গান, মিশ্র গানের অনুষ্ঠান মিক্স মেলোডিস। 8:30 রাত 9টায় দিল্লিকাণ্ডের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন লোকগীতি, শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান 9:30। রাত 10টায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন নজরুল গীতি। 10:20 বিশ্ব সংবাদ আকাশবাণী দিল্লিকাণ্ড থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশ বাণী কৈলা শহর শুরু হচ্ছে সুপ্রভাত অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রথমে শুনবেন ইতিহাসে আজকের দিন। আজ বিশ্বনবীর জন্মদিন। 1789 সালে আজকের দিনে ফরাসি বিপ্লব বিজয়ের পর দেশটির সংসদ মানবাধিকারী ঘোষণাকে অনুমোদন করে। 1883 সালে ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্নুৎপাতে 36,000 লোকের মৃত্যু হয়। 1914 সালে আজকের দিনে জার্মান উপনিবেশ টোগোল্যান্ড দখল করে ফ্রান্স ও ব্রিটেন। 1920 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের ভোটাধিকার স্বীকৃত হয়। 1927 সালে ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি কলকাতায় প্রথম বেতার সম্প্রচার শুরু করে। 1943 সালে আজকের দিনে আজাদ হিন্দ ফৌজ আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। 1955 সালে আজকের দিনে সত্যজিৎ রায়ের চলচ্চিত্র পথের পাঁচালী মুক্তিলাভ করে। 1970 সালে সুদান সরকার সংবাদপত্র শিল্পকে জাতীয়করণ করে। 2005 সালে আজকের দিনে বুরুন্ডির এনকুরন জিজার প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেন। 1869 সালে আজকের দিনে দীনেন্দ্র কুমার রায় রহস্য কাহিনীকার ও সম্পাদকের জন্ম। ১৯১০ সালে আজকের দিনে মাদার তেরেসা শান্তিতে নোবেল বিজয়ী ভারতীয় ক্যাথলিক সন্ন্যাসী ও ধর্মপ্রচারক দ্য মিশনারিজ অফ চ্যারিটির প্রতিষ্ঠাত্রী আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। 1920 সালে আজকের দিনে ভানু বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের বাংলা চলচ্চিত্রের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা জন্মগ্রহণ করেছিলেন। 1920 উইলিয়াম জেমস মার্কিন অগ্রজ মনোবিজ্ঞানী ও দার্শনিকের মৃত্যু হয়। 1934 সালে আজকের দিনে অতুল প্রসাদ সেন বাঙালি কবি গীতিকার এবং গায়ক মৃত্যুবরণ করেন। 1961 সালে চারুচন্দ্র ভট্টাচার্য প্রখ্যাত অধ্যাপক লেখক আজকের দিনে মৃত্যু হয়। 2003 সালে বিমল কর ভারতীয় বাঙালি লেখক ও উপন্যাসিক আজকের দিনে মৃত্যু হয়। 2021 সালে আজকের দিনে গৌরী ঘোষ প্রখ্যাত বাঙালি বাচিক শিল্পীর মৃত্যু হয়। এই ছিল আজকের ইতিহাসের দিনটি। এবারে বিভিন্ন পত্রিকার শিরোনাম।

কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার শিরোনাম, আরজি করে পুরনো ইমার্জেন্সির সামনে স্তূপাকৃতি ময়লা, তীব্র দুর্গন্ধ। ভবানীপুরের ফ্ল্যাটে পরিচারিকাকে দর্শনের অভিযোগ, ধৃত পরিচারক। নিউটাউনে বিশ্ব বাংলা স্মরণে ভরেছিল খানা খন্দে।

বৃদ্ধিতে হ্যাসেলে আগুন শহরতলির বাজারে হানা প্রশাসনের। আপত্তিকর ছবি ছাড়ানোর ভয় দেখিয়ে টাকা চাওয়ার অভিযোগ, 3 বছর পর গ্রেফতার।

এবারে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার শিরোনাম, মুখ্যমন্ত্রীর দরবারে পার্ক স্ট্রিটের ফুটপাথে দুধ গরম করা সেই মহিলা। দুর্নীতির প্রমাণ মিললেই ব্যবস্থা নেবে রাজ্য বিজেপি। দলের ভাবমূর্তি রক্ষায় হোয়াটসঅ্যাপে কর্মীদের বার্তা দিলেন শ্রমিক। একাধিক কাজের চাপ, তদন্ত কমিটি থেকে সরে দাঁড়ালেন অরুণ আশিস, বিশ্ববিদ্যালয় চত্বরে ফরেন্সিকের বিশেষ দল। যাদবপুরে শান্তি ফেরানোর ডাক উচ্চ শিক্ষামন্ত্রীর, দাবিতে অনড় পড়ুয়ারা।

দলবদল নিয়ে অভিষেকের করা মামলায় সুদীপ কাকলিদির নোটিশ সুপ্রিম কোর্টের। কলকাতার পুরভোটে তেরেফুরে নামার ইঙ্গিত, নির্বাচনের দায়িত্ব দেওয়া হল সুকান্তকে।

ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টে তৃতীয় শাস্তি যশস্বী ফার্নান্ডোর পর ম্যাচ রেফারির রোষে জয়সূর্য। ক্যান্সার নির্মূল হবে দেশের তৈরি স্মার্ট ঔষধে, আইআইটি গৌহাটির আবিষ্কার।

ত্রিপুরা থেকে প্রকাশিত দৈনিক সংবাদপত্রের শিরোনাম, এক দেশ এক বুটে নয়া উত্তাপ। ধলাইবাসীকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে আমরা গর্বিত, বললেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। এই ছিল বিভিন্ন সংবাদপত্রের শিরোনাম। এবারে শুনবেন আবহাওয়ার বার্তা। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতা 95% এবং সর্বনিম্ন 55%।

26 আগস্ট সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং 2-1 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাতাস প্রধানত দক্ষিণ পূর্ব দিকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 10 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে।

কয়েকটি জেলার এক দুই জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু এর ফলে ওইসব এলাকায় চাষাবাদে প্রতিকূল পরিস্থিতির সম্ভাবনা কম। শাকসবজি ও ফল গাছের জমির আর্দ্রতা ধরে রাখতে এবং মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে ধানের খড়, শুকনো পাতা, ফসলের অবশিষ্টাংশ বা স্থানীয়ভাবে সহজলভ্য অন্যান্য উপকরণ দিয়ে মালচিং করুন। এতক্ষণ শুনছিলেন সুপ্রভাত অনুষ্ঠান।

আকাশ বাণী কৈলা শহর শুরু হচ্ছে ভক্তিমূলক অনুষ্ঠান ভক্তিসুধা। অনুষ্ঠানের প্রথম শিল্পী MS শুভলক্ষ্মী।

এমএস শুভলক্ষ্মীর কণ্ঠে ভক্তি গীতি শুনছিলেন এভারের শিল্পী নুসরত ফতে আলী খান।

এতক্ষণ ভক্তিগীতি শুনছিলেন আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ পড়ে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হবে।

আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী প্রগতির 53তম বৈঠকে রেল, সড়ক ও বিদ্যুৎ ক্ষেত্রের 6টি গুরুত্বপূর্ণ প্রকল্পের পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বর্তমান সরকার মাদক, নকশালবাদ এবং উত্তর পূর্বাঞ্চলের সমস্যাগুলির সমাধানে সাফল্য অর্জন করেছে। তিনি নতুন দিল্লিতে জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দিচ্ছিলেন। যেসব বিদেশি সংস্থা

0: আজ শতবর্ষে পদার্পণ করল। কানাডা সফররত কেন্দ্রীয় অর্থমন্ত্রী সেদেশের অর্থমন্ত্রীর সঙ্গে অর্থনৈতিক ও আর্থিক আলোচনার প্রারম্ভিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহৎ পরিবহন ও পরিকাঠামো প্রকল্পের পরিকল্পনার সময় কমন ইউটিলিটি করিডোর বা যৌথ পরিষেবা করিডোরের বিষয়টির পর্যালোচনা করার উপর গুরুত্ব দিয়েছেন। সেবাতীর্থ আয়োজিত প্রগতির 53তম বৈঠকে পৌরোহিত্য করার সময় তিনি সংশ্লিষ্ট মন্ত্রক ও রাজ্যগুলিকে পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে কারিগরি ও অর্থনৈতিক দিক থেকে প্রকল্পগুলির সম্ভাবনা বিবেচনা করে এ ধরনের সমন্বিত পদ্ধতি খতিয়ে দেখার আহ্বান জানান। প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের পাশাপাশি গুণমানের ক্ষেত্রে কোনো আপোষ করা চলবে না। তিনি মন্ত্রক, রাজ্য এবং বাস্তবায়নকারী সংস্থাগুলিকে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি প্রতিটি পর্যায়ে গুণমান বজায় রাখা ও তদারকি ব্যবস্থা শক্তিশালী করার আহ্বান জানান। বৈঠকে প্রধানমন্ত্রী রেল, সড়ক ও বিদ্যুৎ ক্ষেত্রের 6টি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের পর্যালোচনা করেন। 30,000 কোটি টাকারও বেশি ব্যয়ের এই প্রকল্পগুলির সুফল দেশের 9টি রাজ্যে পৌঁছাবে। যোগাযোগ ব্যবস্থাকে শক্তিশালী করা, শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডে সহায়তা এবং জনসেবার মানোন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই প্রকল্পগুলির পর্যালোচনার সময়সীমা মেনে চলা, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় সাধন, অমীমাংসিত বিষয়গুলির নিষ্পত্তি এবং দ্রুত কাজ সম্পন্ন করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ক্ষেপণাস্ত্র ব্যবস্থায় DRDO-র তৈরি প্রযুক্তি দেশের বেসরকারি প্রতিরক্ষা ক্ষেত্রকে হস্তান্তরের বিষয়টি অনুমোদন করেছেন। দেশীয় উৎপাদন বাড়ানোর লক্ষ্যেই এই পদক্ষেপ। প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় পৌঁছতে হলে দেশকে তার অভ্যন্তরীণ নিরাপত্তা আরও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নতুন দিল্লিতে গতকাল জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের সমাপ্তি অধিবেশনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারত বা উন্নত ভারত গড়ার লক্ষ্য নির্ধারণ করেছেন এবং এই উন্নত ভারত গড়ার প্রধান পূর্ব শর্ত হল সুদৃঢ় অভ্যন্তরীণ নিরাপত্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মাদক, নকশালবাদ এবং উত্তর পূর্বাঞ্চলের সমস্যাগুলির বড় সংকটের রূপ নেওয়ার আগেই যদি পূর্ববর্তী সরকারগুলি সেখানে প্রয়োজনীয় ব্যবস্থা নিত, তাহলে দেশকে দশকের পর দশক ধরে এর কুফল ভোগ করতে হতো না। শ্রী শাহ বলেন, সরকার অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে এই 3টি স্পর্শকাতর সমস্যা দূর করেছে এবং এর সম্পূর্ণ কৃতিত্ব রাজ্য পুলিশ বাহিনী, কেন্দ্রীয় সংস্থা এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীগুলির প্রাপ্য। ওয়েলিংটনে গতকাল ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে প্রতিরক্ষা কৌশলগত আলোচনার দ্বিতীয় পর্যায়ের বৈঠক হয়। উচ্চ পর্যায়ের এই বৈঠকে সামুদ্রিক নিরাপত্তা জোরদার, যৌথ সামরিক প্রশিক্ষণ এবং সামগ্রিক প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলির ওপর গুরুত্ব দেওয়া হয়। একটি অবাধ, উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল গঠনের লক্ষ্যে আলোচনা করেছে দুই দেশ। ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হতে চলেছে নিস্তার ক্লাসের দ্বিতীয় ডাইভিং সাপোর্ট ভেসেল নিপুণ। আগামী 31 আগস্ট মুম্বাইয়ের নৌঘাটিতে এটিকে নৌসেনার হাতে তুলে দেওয়া হবে। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই জলযানটি প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের আত্মনির্ভর হওয়ার এক উজ্জ্বল উদাহরণ। এর ফলে গভীর সমুদ্রে নৌসেনার শক্তি ও প্রহরা আরও বৃদ্ধি পাবে। ডুবোজাহাজ উদ্ধার কাজেও সহায়ক হবে এই জলযান। ভারত ও মরক্কো 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, দুদেশের অংশীদারিত্বকে আরও শক্তিশালী করে তুলতে বিনিয়োগ ও শিল্প বাণিজ্যের সহযোগিতা বৃদ্ধির পরিকল্পনা করা হয়েছে। শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, সরকার এমন একটি ব্যবস্থা গড়ে তুলছে যার সাহায্যে জাপান সহ বিভিন্ন দেশের উচ্চ প্রযুক্তি নিয়ে কাজ করার সংস্থাগুলি ভারতে উৎপাদন কেন্দ্র স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশের ক্ষেত্রে বাধ্যতামূলক ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের সার্টিফিকেশন থেকে ছাড় পাবে। টোকিওতে সেমিকন্ডাক্টর ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে এরকমের জাপানি কোম্পানিগুলির প্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখেন। মন্ত্রী বলেন, প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে পণ্য বা প্রকল্প যে কোনো পর্যায়ে এই ছাড়ের ব্যবস্থা করা যেতে পারে। এর লক্ষ্য হল ভারতে উৎপাদন শুরু করতে আগ্রহী উচ্চ প্রযুক্তির সংস্থাগুলির জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, পণ্য ও পরিষেবা সময় মতো পাওয়া নিশ্চিত করা এবং সরকারের মেক ইন ইন্ডিয়ার উদ্যোগকে সহায়তা করা। ভারত বৈদ্যুতিন পণ্যের একটি বিশাল ক্রমবর্ধমান বাজার এবং 2032 সালের মধ্যে দেশে সেমিকন্ডাক্টরের চাহিদা বেড়ে $150 বিলিয়ন পৌঁছবে বলে আশা করা হচ্ছে।
1: We will be happy to support you in your search for partner investors in India and we would like to make India a major global electronics manufacturing base. The complementarity between Japan and India makes it a

0: very strategic opportunity. And I do hope that working together, we can truly meet the aspiration of 1.4 billion Indians and the growing opportunities that Japan is looking for through the India growth story.
1: এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পা দিল। এই 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণীর সংবাদেও। সমাজের সকলের কাছে সহজ সরল ভাষায় বস্তুনিষ্ঠ খবর পৌঁছে দেওয়াই আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের উদ্দেশ্য। সংবাদ বিভাগের প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শান্তনু পানধি জানালেন,
2: শিক্ষিত মানুষদের জন্য, অর্থাৎ যারা লেখাপড়া জানেন, লিখতে পারেন, পড়তে পারেন, তাদের জন্য তো সংবাদ মাধ্যম, খবরের কাগজ এগুলো ছিল। কিন্তু যাদের কাছে এই উপায়টা ছিল না, কিন্তু সেই সব মানুষকেও তো আমাদের এই যে জাতি গঠন, সেই উন্নয়ন প্রক্রিয়ায় সামিল করার তো একটা অবশ্যই প্রয়োজন ছিল। এবং সেই প্রয়োজনীয়তা ছিল বলেই চেষ্টা করা হয়েছে যে তাদের কাছে কত সহজ ভাষায়, নিজস্ব ভঙ্গিতে, নিজস্ব কথায় তাদেরকে প্রয়োজনীয় তথ্যগুলি পৌঁছে দেওয়া যায়। জাতীয় লক্ষ্য পূরণের অঙ্গ হিসেবেই আকাশবাণীর এই নেটওয়ার্ক বিস্তৃত হয়েছে এবং বিভিন্ন ভাষায় যাতে মানুষ তাদের তথ্য আহরণ করতে পারেন, সংগ্রহ করতে পারেন, জানতে পারেন, সেই বিষয়টিকে সুনিশ্চিত করতে চাওয়া হয়েছে।
1: কেমন ছিল আকাশবাণী কলকাতার যাত্রা শুরুর দিনগুলি, কেমন ছিল পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এইসব নিয়েই নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা তিন প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে দুটি ভাগে। প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও অনুষ্ঠানটি শোনা যাবে। ঈদ এ মিলাদ উন্নবী আজ চিরাচরিত ধর্মীয় আবেগে দিনটি উদযাপিত হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। রাষ্ট্রপতি বলেছেন, মহানবী হজরত মুহাম্মদের বাণী ও শিক্ষাকে স্মরণ করার পবিত্র উপলক্ষ, তার শিক্ষা আমাদের পবিত্র আচরণ ও কর্তব্যনিষ্ঠার পথে চলতে অনুপ্রাণিত করে। কেরালামে আজ পবিত্র উৎসব ওনাম উদযাপিত হচ্ছে। নতুন ফসল ঘরে তোলার এই সময়ে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কেরালামে এই উপলক্ষে নৌকাবাইজ, লোকনৃত্য, সঙ্গীত ও ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ওনাম উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। চার দিনের কানাডা সফরে টরন্টোয় পৌঁছেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তার এই সফরে শ্রীমতী সীতারামন সেদেশের অর্থ ও জাতীয় রাজস্ব বিষয়ক মন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেনের সঙ্গে অর্থনৈতিক ও আর্থিক আলোচনার প্রারম্ভিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই আলোচনায় সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, আর্থিক ক্ষেত্রে সহযোগিতা, দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ এবং অভিন্ন আন্তর্জাতিক অগ্রাধিকারের বিষয়ে দুই পক্ষের মধ্যে মতবিনিময় হবে। এরপর 28 আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো, অ্যাশভিল এবং নিউ ইয়র্ক সফর করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ভারত চীন দ্বিপাক্ষিক সম্পর্কের ধারাবাহিক উন্নতি ও অগ্রগতির জন্য দুই দেশের সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উদ্যোগী হয়েছে ভারত। বেজিংয়ে গতকাল ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ও চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই ভারত চীন সীমান্ত সংক্রান্ত বিষয়ে বিশেষ প্রতিনিধি পর্যায়ের আলোচনায় 25তম পর্বের যৌথ সভাপতিত্ব করেন। ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় ক্রিকেট টেস্টের আজ চতুর্থ দিন। কলম্বোর সিংহালি স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে এই ম্যাচে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ইনিংসে 238 রানে এগিয়ে আছে। 2 উইকেটে 8 রান নিয়ে গতকাল তৃতীয় দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী প্রগতির 53তম বৈঠকে রেল, সড়ক ও বিদ্যুৎ ক্ষেত্রের 6টি গুরুত্বপূর্ণ প্রকল্পের পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বর্তমান সরকার মাদক, নকশালবাদ এবং উত্তর পূর্বাঞ্চলের সমস্যাগুলির সমাধানে সাফল্য অর্জন করেছে। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সরিতা সিনহা। রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডি নাল্লু বলেন, মায়ের নামে একটি গাছ লাগানো শুধু প্রতীকী নয়, পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও স্বাস্থ্যকর পৃথিবী গড়ার অঙ্গীকার। গতকাল এডি নগরে ত্রিপুরা হর্টিকালচার কর্পোরেশন লিমিটেডের

আয়োজিত বন মহোৎসব কর্মসূচির প্রধান অতিথির ভাষণে কথা বলেন তিনি। রাজ্যপাল বলেন, 2024 সালে বিশ্ব পরিবেশ দিবসে প্রধানমন্ত্রী সূচনা করা এক পের মা কি নাম এই অভিযান বর্তমানে দেশজুড়ে একটি গণ আন্দোলনে পরিণত হয়েছে। পরিবেশের প্রতি আমাদের দায়িত্ব এবং মায়েদের প্রতি শ্রদ্ধা, এই দুই গুরুত্বপূর্ণ ভাবনাকে এক সূত্রে যুক্ত করেছে এই উদ্যোগ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা জানিয়েছেন, রাজ্য সরকার 2018-19 অর্থ বছর থেকে এ পর্যন্ত মোট 22,365 জনকে সরাসরি নিয়োগ করেছে। তাছাড়া চুক্তির ভিত্তিতে 26,228 জনকে নিযুক্ত করা হয়েছে। গতকাল আগরতলা প্রজ্ঞা ভবনে নতুন চিকিৎসকদের নিয়োগপত্র প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। অনুষ্ঠানে 42 জন নবনিযুক্ত চিকিৎসকের হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রাজ্য সরকার সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে। স্বাস্থ্য পরিষেবা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসা পরিষেবার পরিকাঠামোকে আরও শক্তিশালী করাই রাজ্য সরকারের অন্যতম লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 9টি রাজ্য জুড়ে বিস্তৃত রেল, সড়ক এবং বিদ্যুৎ ক্ষেত্রে 30,000 কোটি টাকারও বেশি মূল্যেরও 6টি প্রধান পরিকাঠামোগত প্রকল্প পর্যালোচনা করেছেন। এই প্রকল্পগুলো যোগাযোগ বৃদ্ধি, শিল্প ও অর্থনৈতিক কর্মসূচির সঙ্গে যুক্ত, যার প্রধান উদ্দেশ্য জনকল্যাণে মান উন্নত করা। পর্যালোচনা বৈঠকে প্রধানমন্ত্রী এসব প্রকল্প সময়মতো শেষ করার উপর বিশেষ জোর দিয়েছেন। বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় রেখে স্থগিত থাকা প্রকল্পগুলোর সমস্যা দ্রুত সমাধান করার উপরও জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। গতকাল সেবাতীর্থে প্রগতির 53তম বৈঠক পরিচালনা করতে গিয়ে প্রধানমন্ত্রী পরিকাঠামোগত মান উন্নয়নে এইসব গুরুত্বের কথা উল্লেখ করেন। আজ ফতেহায়ে দোয়াজ দাহাম বা ঈদে মিলাদুন্নবী, ইসলাম ধর্মের প্রবর্তক ও শেষ নবী হজরত মোহাম্মদের আবির্ভাব দিবস। এই দিনেই তার মৃত্যু হয়। এই দিনটি স্মরণে মহানবী হজরত মোহাম্মদের পবিত্র জীবন, আদর্শ ও শিক্ষা নিয়ে আলোচনা করা হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানান। 2016 সালে চালু হওয়া ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই গতকাল 10 বছর পূর্ণ করল। ভারতের এই লেনদেন পদ্ধতি দেশ এবং বিদেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় আমূল পরিবর্তন নিয়ে এসেছে। বিশ্বে ইউপিআই এক অভাবনীয় ব্যক্তি ও নির্ভরযোগ্যতা অর্জন করেছে এবং বর্তমানে এই পদ্ধতি বিশ্বের 11টি দেশে সফলভাবে কার্যকর রয়েছে। কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে 2016-17 অর্থ বছরে ইউপিআইয়ের মাধ্যমে বার্ষিক লেনদেন যেখানে মাত্র 1,78,00,000 ছিল, 2025-26 সালে সেই লেনদেন বেড়ে হয়েছে 24,162 কোটি। এই সময়ে লেনদেনের পরিমাণ 7,000 কোটি টাকা থেকে প্রায় 314,00,000 কোটি টাকায় বৃদ্ধি পেয়েছে। গোমতী জেলার বিভিন্ন ফ্ল্যাগশিপ কর্মসূচি, উন্নয়নমূলক প্রকল্পের বাস্তবায়ন এবং অগ্রগতি নিয়ে গতকাল উদয়পুরে অনুষ্ঠিত হয় পর্যালোচনা বৈঠক। উদয়পুর সার্কিট হাউসে গোমতী জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই বৈঠকে উপস্থিত ছিলেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। গোমতী জেলার অভিভাবক বনমন্ত্রী অনিমেষ দেববর্মা এবং উচ্চশিক্ষা মন্ত্রী কিশোর বর্মন বৈঠকে গোমতী জেলার বিভিন্ন দপ্তরের উন্নয়নমূলক কর্মসূচির বর্তমান অগ্রগতি, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকারের বিভিন্ন ফ্ল্যাগশিপ কর্মসূচি ও উন্নয়নমূলক প্রকল্পের সুফল যাতে আরও কার্যকরভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই লক্ষ্যেই এই পর্যালোচনা বৈঠক বলে জানান ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ রামপদ জমাতিয়া। মৎস্য প্রাণী সম্পদ ও বিকাশ ও তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস গতকাল বিলোনিয়া সার্কিট হাউসে দক্ষিণ জেলায় মৎস্য প্রাণী সম্পদ বিকাশ ও তপশিলী জাতি কল্যাণ দপ্তরের কাজকর্ম নিয়ে একটি পর্যালোচনা সভা করেন। সভায় গত আর্থিক বছরে 3 দপ্তরের কাজকর্মের পর্যালোচনা করা হয়। একই সঙ্গে চলতি অর্থ বছরের কাজকর্মের বিষয়েও আলোচনা হয়। সভায় মন্ত্রী সুধাংশু দাস ও জেলার জনপ্রতিনিধিদের দপ্তরগুলি কাজকর্মে তদারকি করার পরামর্শ দেন। গবাদি পশুদের চিকিৎসা এবং পশু খাদ্যের সংকট মেটাতে এবার বিশেষ উদ্যোগ নিল অভয়নগর রাজ্য পশু চিকিৎসালয়। গতকাল আগরতলার বলদাখাল এলাকায় প্রাণী চিকিৎসা শিবির ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। বলদাখাল, পশ্চিম চাম্পামোড়া, কাশীপুর, রেশমবাগান সহ পার্শ্ববর্তী এলাকার শতাধিক প্রাণীপালক এই কর্মসূচির মাধ্যমে উপকৃত হন। শিবিরে গবাদি পশুদের স্বাস্থ্য পরীক্ষা করার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত রাখালস্মৃতি সিল্ড নক আউট ফুটবল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হল কল্যাণ সমিতি। গতকাল রাতে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টাইব্রেকারে 5-4 গোলে এগিয়ে চলো সংঘকে পরাজিত করেছে কল্যাণ সমিতি। উত্তেজনাপূর্ণ খেলার নির্ধারিত সময়ে 2 দলেই গোল শূন্য ছিল। এখন আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলা ও তার আশেপাশে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে 0.2 মিলিমিটার। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে।

আকাশবাণী আগরতলা কক্তমাপুরীয় বীথিকা দেববর্মা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী কাইচু হাস্তে মানজু রেল লাহারতে ইচুং ফেরাঙ্গ খক থামচি সাই রেজা ক্রাংনিব গবাং কায়দক তাংবুতাং বেখরেব নুতি কগলাম সালাইকা ও তাংবুতাং রোগ থাংলাই সুমা সনাম খরতে রাংথংনি সামংবুতাং বাই গদালজাক আবনি নাহার মুংখা লুকু হামক্রাই বাং রেনানি জুদা জুদা মথা বাই কথালাই মথাকজাক সামংবুতাং রোগ ডাক্তি ন পাইরিনানি সাকা ফানবকশিনকা মন্ত্রীবক্রক মিয়া সেবা তীর্থ প্রগতিনী ফিল বাচি থাম বেরেমনি কগলাম পান্ড মন্ত্রীবক্রক তাং বেখরেব হামক্রাইনি নাংকুকমা কক রোগ খুরসাকা জুদা জুদা কক চংলাইনক হাস্তেতে সামং চারেনাই এজেন্সি রোগ নকাল তাংসে বিয়াচাগৈ সামং তাংনানি বাগৈ দাগিখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস এবা ইউপিআই বিশি চি পুংমানোরগৈ বলাইখা হদালামো মন্ত্রীবক্রক ইউপিআই নি শেপ হা কতনি ডিজিটাল রাংথংনি হামক্রায় নাংমানি বার্জা ইয়াচাকা হনে খুরসাকা হা কতনি লুকুরকন ইউপিআই নতুই নাই বরকনি সীমানো বাগৈ নাহানানি কবক মুং নারেখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহব হদালামো হা কতনি রাংথং সলাই মঙ্গ ইউপিআই নি সামুনি কক নো খুরসাকা নৈসাই চিদক বিশি চেংজাকমানি ও ইউপিআই মিয়া বিশি চি ইয়াপ্রি রেখা তাবু কাইচিসা হা কতর চল তঙ্গ রাং কক চংলাইনক নি বুখাক্তি সাজাকা নৈশাই চিদক চিসনি বিশিও খক সা রেজাক স্নি চিচা রাং নাহারলাইমুং রেলাইমুং নৈশাই নৈচে বা নৈচিদক বিশি আবো বাঙ্গৈ ইংখা খক নৈচে ব্রী সা সারা দক চিনৈ রাংনিব গবাং ইউপিআই নি সেব হা কত ডিজিটাল রাংথং হামক্রায় নাংমানি বার্জা ইয়াচাগৈ তঙ্গ হাস্তে ফাইন্ডেশনারে ডিনালু বুসকাং আচাই সঙ্গে বাকি হাস্তে নি লাইবু মাতে হুকুমো টংরাইদা খাতি নারকনা নিশাকা ফানবক সিনকা মিয়া আগরতলাও একুশ সেক্টর আসাম রাইফেলস নি আলফা অডিটোরিয়ামও আসাম রাইফেলস বাই সৈজাক ত্রিপুরা দ্য ল্যান্ড অফ টাইমলেস টেলস বিজাপন পান্ডাতে কারিখা হাস্তে ফাশাকা ও বিজাপ ত্রিপুরানি জুদা জুদা নাংকুকমা বেড়াইখ্রি থাই হুকুমু টংরাইদা লাইবুমাতে হাস্তে নি জুদা জুদা নাংকুকমা কগরকনো খুরসা জাখা আবো বেড়াইনা ফাইনাই রোগনি বাগৈ বেলাই নাংকুকমা পান্ডা লামসুকমানি কগনা রেখা ব্রিগেডিয়ার নিশান্ত চান্দেল মেজর পূর্বা সিং তে হাবিলদার নিতিন দাসনো হাস্তেফা বরমিয়া ফারকা হাস্তে হাফাং নৈশাই চি চার চি চুকু রাং বিশিনি সিমে তাবুকসাক জড়া খড়ক নৈচি নৈ সাই থামরা দক চিবানো দাদাক সিদাক সেবক তালাঙ্কা হনে শাখা মঞ্চকরা প্রফেসর ডক্টর মানিক সাহা আবনো কারিব কন্ট্রাকচুয়ালতে খড়ক নৈচি দক সাই নৈরা নৈচি চার নো সেবক তালাঙ্জাখা মিয়া আগরতলা প্রজ্ঞাবন কতাল শাক নাই নাই রকনো অ্যাপয়েন্টমেন্ট লেটার রাফারমা পান্ডাও কক নারকমাও ব অ কক শাখা পান্ডাও কতাল চংজাক শাক নাই নাই খড়ক ব্রৈচি নৈ নে ইয়াগনো মন্ত্রীবক্রক অ্যাপয়েন্টমেন্ট লেটার ইয়াফারিখা মন্ত্রী নাগারদি মন্ত্রী অকরা শাখা হাস্তে হাপাং সরাই সরাই রায়দানি বিশিংতি সেবক তালাঙ্কা শাক হাম সেবনতি মন্ত্রী অকরা শাখা শাক হামনি সেবন তাং বেখরেম তাইব হামক্রাই খালাইনাও হাপাং শাক থারি তঙ্গ শাক নাইজাকনা বাগৈ লুকুরক হাস্তে ফাতার থাংনা নাংয়াতৈ মন্ত্রী অকরা তৈব শাখা হাস্তেনি চেরাই রকনো টিকারিমানি সামং রাও চুকু চিন পাইখা পান্ডাও মন্ত্রী অকরা বু আতে কমিউনিটি হেলথ অফিসার রোগনি নখা শালনিনি ফুরংমুং শিবির নব চেঙ্গেরিখা পান্ডাও মানজাখা শাক হাম তাংক্রা কিরণ গীতে শাক হাম দাগি ফাং ডক্টর দেবশ্রী দেববর্মা আকোসং মন্ত্রীকরা প্রফেসর ডক্টর মানিক সাহা মিয়া ত্রিপুরা মেডিকেল রংন কতরতে ডক্টর বি আর আম্বেদকর টিচিং শাখাম নগ্নি সংসামা সালপালাইমা পান্ডানো চেঙ্গেরিখা মন্ত্রীকার শাখামনি কাহামকুক শেপ্রেনানি কবক মুংনারেখা শাক নাই নাই রোগনি বখাক শাক নাই নাই তে শাক হামিয়া নুখুংনি লুকু রোগনি বিশিং শাখাম শেপ্রমাও কাহাম হালক বনানিব কক বিতিরিখা পান্ডব মানজাখা শাখাম তাংক্রা কিরণ গীতে চেয়ারম্যান সোসাইটি ফর ত্রিপুরা মেডিকেল রংনকনি কত ডক্টর প্রমথেশ রায় সোসাইটিনি সিইও স্বপন সাহানো খবিন প্রফেসর ডক্টর অরিন্দম দত্ত আকোসং তিনি ফতেহা ইদুয়াজ দাহাম এবা ইদি মিলা দুনবি থুরুক বসং সংসানাইতে পাইথাক নবী হজরত মোহাম্মদ নে আচাইমা শাল অ শালো নব থুই যাও অ শালনো মৈত খলাই মহানবী হজরত মোহাম্মদ নে কথা লাংমা বিনি ওয়ানসুক মুনতে কগলাম শালাই যাও অ শালনো রোগী মন্ত্রীবক্রক নাগারদি রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু হা কতনি লুকুরগ্ন খা কাহাম ইয়াফারকা

0: ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই কম থেংচাক রাখাল মুকুমু শিল্ড নক আউট ফুটবল বাতাইমুঙ্গ চ্যাম্পিয়ন অংখা কল্যাণ সমিতি মিয়াহর উমাকান্ত মিনি স্টেডিয়ামও সংসাজা থাংলাই মানে টাই ব্রেক আরও কল্যাণ সমিতি বা ব্রে গোল নিফের বাই এগিয়ে চল সংগণ ম্যাচেনখা তিনি দীপর জোড়া নবার তৈবার নাইখুনি বুখাকি সাজাকা নখা কিসাশক মোনাকজাক তঙ্গানতে ফেরাঙ্ক গই ওয়াতেই ওয়াউই মানো তিনি শালনি সাকানি তুংমারি থামচি ব্রি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি আইচুকনি বুখাগ খামানি তুংমারি তংমানি নৈচি দোক দশমিক ব্রি ডিগ্রি সেলসিয়াস কক্তমা তাবুনি বাকে অরণ্য পাইখা উলনি কক্তমা আওয়াই এঙ্গানো সানজা দামসনি তামুই সতী ব্রি জিবাব
1: এতক্ষণ পর্যায়ক্রমে প্রথমে আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আকাশবাণী আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং কক্সবাজার সংবাদ রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলাসহর আমাদের এবারের পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত। অনুষ্ঠানের প্রথম শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়।

কণিকা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন এবারের শিল্পী অশোক ঘোষ।

এতক্ষণ বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন। আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যেই আকাশবাণী দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ, উত্তর পূর্বাঞ্চল শিলং কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।

হাজার বছর আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। জীবন গিয়েছে চলে আমাদের কুড়ি কুড়ি বছরের পার, তখন আবার যদি দেখা হয় তোমার আমার, তখন মুখোমুখি আমি আর শৈশব, মাঝখানে ব্যবধান কুড়ি অথবা তিরিশ অথবা চল্লিশ।

জীবন সেজেছে আজ ধোকো সজ্জার সাজে চিতাতেই পূর্ণ আরোগ্য। অফিসের অফিসার বক্র চাউনি তার খেটে খাওয়া মেয়ের এত ভোগ্য। আধার ভবিষ্যৎ জীবনের একই গত তবুও সে পথ চলে পিছু না পেয়ে কোনো এক মেয়ে।

তুমি শুধু তোমার নও, হাজার চোখের স্বপ্ন তুমি, হাজার প্রেমের স্বদেশ ভূমি।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলা শহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে। শ্রোতাবন্ধুদের সবাইকে আবার একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে।

0: শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলা গানের অনুরোধের আসর সুরের ভাগ। শ্রোতা বন্ধুরা, চলে আসুন আমাদের আসরে, ফোন করুন আর শুনে নিন আপনার পছন্দের গান। ফোন চলে এসছে কিন্তু আমি ফোনটা রিসিভ করতে পারছি না, কে যেন আছেন লাইনে। আপনি একটু ফোনটা রাখুন, যে কেউ ফোন করছেন। ফোনটা রিসিভ করা, হুম হুম হুম চলে এসছে। নমস্কার, সুরের ভেলা। হ্যালো
1: হ্যালো
0: হ্যালো,
1: হ্যালো,
0: শোনা যাচ্ছে?
1: হ্যাঁ নমস্কার নিবেন।
0: নমস্কার জহরদা, বাহ, আপনি
1: হ্যাঁ
0: আমাদের প্রথম
1: নমস্কার,
0: শ্রোতা, প্রথম
1: ভালো আছেন
0: শ্রোতা
1: তো?
0: আজকে। হ্যাঁ,
1: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মণ। তো
0: স্বাগত
1: আজকে
0: দাদা
1: প্রথমে
0: আপনাকে
1: আপনি
0: অনুষ্ঠানে।
1: পেয়ে গেলাম, বেশ
0: হ্যাঁ
1: ভালোই
0: হ্যাঁ
1: লাগছে। আর বেশ কিছুদিন পর ম্যাডাম আপনি এসেছেন,
0: হুম হুম হুম
1: তো মনে হচ্ছে আজকে সবারই মন ভালো থাকবে, আপনি এসেছেন
0: আচ্ছা বলুন
1: আর
0: আগে, আপনি ভালো
1: সবাই তো
0: আছেন?
1: চেষ্টা করছেন আপনার সাথে একটুখানি কথা বলার জন্য
0: হ্যাঁ হ্যাঁ,
1: আর পছন্দের গান শোনার জন্য।
0: নিশ্চয় নিশ্চয়, আপনি ভালো আছেন তো?
1: হ্যাঁ ম্যাডাম, ভালো তো আছি,
0: হ্যাঁ
1: আপনাদের অনুষ্ঠানগুলি শুনে বেশ ভালোই আছি,
0: আচ্ছা,
1: আরো ভালো রয়েছি। সেই গানের অনেকগুলি সুরগুলিকে নিয়ে মোটামুটি ভালোই আছি, গানের সুরগুলি সত্যি মনকে আনন্দ দেয়, আর আমাদের মনকে ভালো লাগার একটা উৎস হচ্ছে গানে।
0: সঙ্গীত, ঠিক ঠিক। আসলে যে কোনো মিউজিকই, আপনি ইনস্ট্রুমেন্টাল ধরুন না কেন, সেতার বাদন বলুন, বাঁশি বলুন, মানে যখনই আপনি যে কোনো কাজ করতে, ধরুন ধরুন আপনি প্রাণায়ামই করছেন বা মেডিটেশন
1: হ্যাঁ
0: করছেন, তখন ব্যাকগ্রাউন্ডে যদি হালকা মানে বাঁশি বাজে
1: হ্যাঁ
0: বা সেতার বাজে, তাহলে কিন্তু মানে পরিবেশটা অন্যরকম হয়ে যায়, যে কোনো কাজে কনসেন্ট্রেট করাটাও অনেক সহজ হয়ে যায়। আর আজকালকে তো মিউজিক থেরাপি রয়েছে, মিউজিকের মাধ্যমে কিন্তু অনেক রোগ সারানোর ব্যবস্থাও রয়েছে কিন্তু এখন।
1: আর সব ধরনের গান আমাদের তো ভালো লাগে।

0: আর যখন মনটা একটু খারাপ হয়ে যায়, তখন আমরা যদি এই ভালো লাগার গানগুলিকে যদি একটুখানি গুনগুন করি, তাহলে
1: একদম
0: মনটা একবার ভালো হয়ে যায়।
1: একদম। আমাদের এটা আমাদের পাশের বাড়ি একজন মহিলা রয়েছেন, মানে বেসুরও কিন্তু একদম গাইতে পারেন না একদম,
0: হ্যাঁ হ্যাঁ
1: কিন্তু
0: হ্যাঁ
1: যখনই কোনো টেনশন হয়
0: হুম হুম
1: জোরে
0: হুম
1: জোরে চিৎকার দিয়ে দিয়ে গান করতে থাকেন,
0: হুম
1: তারপর কিছুক্ষণ পরেই মানে টেনশনটা চলে যায় আর কি। স্ট্রেসড যখন, ভীষণ স্ট্রেস থাকে,
0: হ্যাঁ
1: তখন গুনগুন করে গান গাইলে কিন্তু কিছু, হ্যাঁ
0: সত্যি
1: মানে
0: ম্যাডাম,
1: ভুলেই যাবেন আপনি কেন আপনি স্ট্রেসড আছেন, কিসের টেনশন ছিল, সব
0: হ্যাঁ
1: কিছুই
0: হ্যাঁ
1: ভুলে যাবেন। সেই জন্য মানে
0: সত্যি
1: সঙ্গীত আমাদের জীবনের একদম গুরুত্বপূর্ণ অঙ্গ বলা
0: সত্যি
1: যায়।
0: ম্যাডাম।
1: হুম হুম
0: আর ঠিক আছে, আজকে তো যখন আপনাকে পেয়েছি, তাহলে একটি গান শুনতে যাচ্ছি,
1: নিশ্চয়ই বলুন।
0: অন্ধবিশ্বাস
1: হুম হুম হুম
0: ছায়াছবি থেকে অমিত কুমারের কণ্ঠে, তুই যদি গো মহামায়া জগৎ জননী মা সবাস,
1: কোন ছবি?
0: মহান গীতিকার স্বপন চক্রবর্তীর লেখা সেই গানটিতে মধুর সুর দিয়ে সাজিয়েছেন আমাদের সবারই আদরের মহান সুরকার রাহুল দেববর্মণ।
1: গানের লাইনটা কি যেন বললেন?
0: তুই যদি গো মহামায়া জগৎ জননী মা সবার,
1: ঠিক আছে জহদ,
0: পেয়েছেন ম্যাডাম?
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: ঠিক আছে, সেই গানটি
1: অন্ধবিচার,
0: শুনিয়ে দিবেন,
1: অন্ধবিচার
0: আর
1: ছবি।
0: গান তো শুনবো। যারা এই আকাশবাণী কৈলাসহরের অনুষ্ঠান নিয়মিত শুনছেন, সবাইকে নিয়ে শুনবো, কারণ এই নাম বলার পালাটা শুনতে খুবই বিরক্তকর।
1: একদম
0: তাই হ্যাঁ হ্যাঁ, তাই আমি আর কারো
1: ঠিক
0: নাম
1: ঠিক
0: নিচ্ছি না,
1: ঠিক ঠিক,
0: তো
1: হ্যাঁ
0: সবাইকে নিয়ে শুনবো, আর আপনি তো রয়েছেন আমাদের সবার সাথে।
1: নিশ্চয় নিশ্চয়। ভালো থাকবেন জহরদা,
0: হ্যাঁ ম্যাডাম, ঠিক আছে, ভালো
1: হ্যাঁ
0: থাকুন আর আমাদেরকে ভালো রাখুন, এই শুভকামনা করছি, নমস্কার।
1: নমস্কার, পাঠিয়ে দিচ্ছি পছন্দের।

0: হ্যালো, নমস্কার দিদি ভাই।
1: নমস্কার,
0: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
1: স্বাগত আপনাকে অনুষ্ঠানে।
0: দিদাই ভালো আছেন?
1: হ্যাঁ গো, ভালো আছি। আপনি ভালো আছেন?
0: হ্যাঁ ভালো।
1: পরিবারের সবাই ভালো আছে?
0: হ্যাঁ, পরিবারের সকলেই ভালো আছেন, আর
1: আচ্ছা,
0: আপনারও পরিবার নিশ্চয়ই ভালো আছে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছি।
0: আর দিদি ভাই, আমি একটা গানের কথা বলছি,
1: বেশ,
0: শিল্পী হচ্ছেন মান্নাতে।
1: হ্যাঁ হ্যাঁ, প্রিয় শিল্পী
0: গানটা
1: আমার।
0: হচ্ছে, আজ শরতের বনে হাওয়ায় লুটোপুটি,
1: আজ শরতের
0: কাশের বনে হাওয়ায় লুটোপুটি।
1: দেখছি আমি গানটা আছে কিনা। সত্যি শরতের ছোঁয়া কিন্তু আমাদের মনে লেগে গেছে।
0: হ্যাঁ হ্যাঁ
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ
0: আর দিদি ভাই,
1: শরতের
0: গানটা যাদেরকে
1: কাশের
0: নিয়ে
1: বনে।
0: শুনবো,
1: হ্যাঁ হ্যাঁ,
0: বাদল খটিয়াল, দেবজিৎ দাস, প্রেমজিৎ চক্রবর্তী, বুল্টি দিদি ভাই আছেন, আশুতোষ দেবনাথ, কুনিকা দিদি ভাই আছেন, সঙ্গীতা দিদি ভাই রয়েছেন, এবং বিশ্বজিৎ পাল রয়েছেন। আর এই যারা শুনছেন এই মুহূর্তে, তাদের সকলকে নিয়ে শুনবো।
1: সবার জন্য পাঠিয়ে দিলাম পছন্দের।
0: হ্যাঁ, নমস্কার দিদি ভাই, ভালো থাকবেন।
1: নমস্কার নমস্কার।

0: নমস্কার সুরের
1: নমস্কার
0: বেহালা।
1: দিদি,
0: নমস্কার আশুতোষ ভাই,
1: আপনি কেমন আছেন বলুন।
0: ভালো আছি ভালো আছি। আর অনুষ্ঠানে যখন আসি সুরের ভেলায়, তখন অটোমেটিক্যালি শরীর মন সব ভালো হয়ে যায়।
1: একদম ঠিক বলেছেন। তো আপনি তো আমার পরিচয়টা দিয়েই দিলেন, আমার দেওয়ার প্রয়োজন নেই। খুব ভালো লাগে, আপনি আমার আওয়াজটা শুনলেই চিনে ফেলেন। তো একটা কথা যে বলছিলেন, যে মনটা খারাপ থাকলে গান শুনলে মনটা ভালো হয়, কিন্তু যারা গান ভালো পায় না ওদেরকে যদি মন খারাপ থাকলে গান শোনান, তাহলে কিন্তু ওদের মনটা আরো খারাপ হয়ে যায়।
0: কিন্তু এর
1: মানে
0: এর সংখ্যা
1: সক্রিয়
0: কিন্তু
1: হতে হবে।
0: খুবই কম, এর সংখ্যা কিন্তু খুবই কম।
1: হ্যাঁ হ্যাঁ
0: হ্যাঁ, কোনো একজন ফিলোসফার বা দার্শনিক কে বলেছিলেন আমার এই মুহূর্তে মনে নেই, মানে বলেছেন যে মানে যে বা যারা গান ভালোবাসেন না বা শিশুকে ভালোবাসেন না, ফুলকে ভালোবাসেন না, ওনারা কিন্তু মানুষ খুনও করতে পারে।
1: রয়েছে দিদি, অনেক রয়েছে।
0: হুম
1: আমার পাশেরই এক দোকানদার,
0: হুম
1: আমি তো যখন ফ্রি থাকি বক্স চালিয়ে রাখি, গান শুনি।
0: হুম হুম
1: ও আমার সঙ্গে পড়াশোনা করেছে, সেজন্যই আমাকে মানে ও বলতে পারে যে কি একটা চালিয়ে রেখেছিস, হ্যাঁ কি আওয়াজ, দোকানে বসা যায় না।
0: আচ্ছা
1: হ্যাঁ,
0: আচ্ছা,
1: তো একদম মানে সঙ্গীতকে ভালো পায় না। রয়েছে, অনেক রয়েছে যারা গান টান এসব ভালো পায় না। তো আরেকটা দিদি, আরেকটা কথা বলি দিদি, যারা সিনেমা দেখতে ভালোবাসেন উনারা কিন্তু অটোমেটিক সঙ্গীত প্রিয় হয়ে যান।
0: একদম ঠিক, কারণ সিনেমা দেখা মানে তো গান, গান তো রয়েছে।
1: আর যারা সিনেমা ভালোই বাসেন না, উনাদের মধ্যে খুব কম পার্সেন্টেজ রয়েছে যারা সঙ্গীতকে ভালোবাসে।
0: সিনেমার মধ্যে
1: না বলছি, যারা সিনেমা দেখতে ভালোবাসেন না
0: বাসেন না, হ্যাঁ
1: এদের মধ্যে
0: হ্যাঁ
1: সঙ্গীত প্রিয়র সংখ্যা খুব কম আছে, সেটা বলছি।
0: হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক একদম। হুম হুম কিন্তু যারা
1: তো
0: সঙ্গীত ভালোবাসেন, যা বাড়া
1: দিদি আজকে
0: বাস,
1: একটা গান শুনিয়ে দিন আমাকে।
0: বলুন কি গান শোনাবো।
1: 1981 সালে মুক্তি পাওয়া বিখ্যাত একখানা ছবি, মহানায়ক উত্তম কুমার মিঠুন দাদার ছবি,
0: হুম
1: কলঙ্কিনী কঙ্কাপতি।
0: বাহ, কোন গানটা?
1: শর্মিলা ট্যাগোর জিও রয়েছেন এই ছবি,
0: হুম হুম হুম হুম
1: আর গানটা হচ্ছে না না কাছে।

0: শোনা, যাও যাও দূরে থাকো। মহান শিল্পী লতাজি গেয়েছেন গানটি, আর গানটির দুর্দান্ত রূপ দিয়েছেন স্বপন চক্রবর্তী। আর এই গানটাকে অলংকার দিয়ে সাজিয়েছেন রাহুল দেববর্মণ।
1: বাবা, ঠিক আছে আশুতোষ ভাই, আমি পাঠিয়ে দিচ্ছি সবার জন্য।
0: আর এই গানটা দিয়ে আপনাকে নি শুনবার এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী শুনছেন সবাইকে
1: নিশ্চয়ই
0: ভালো থাকবেন।
1: ভালো থাকবেন আপনি, নমস্কার।

0: নমস্কার,
1: নমস্কার ম্যাডাম দিদি।
0: শরীর ভালো?
1: হ্যাঁ,
0: ভালো।
1: আমি বরুণ সুন্দর
0: বরুণ
1: বাবু
0: দা,
1: বলছি।
0: বরুণ ভাই, বরুণ ভাই, আমি চিনতে পেরেছি।
1: হ্যাঁ
0: বলুন,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: কেমন আছেন? মাঝে মধ্যে আপনার ফোনটা
1: দেখুন
0: পাই,
1: ভাই,
0: ভালো লাগে।
1: আমি তো ভালো আছি, আর ফোনটা পেয়ে আরো বেশি ভালো হয়ে গেছে দিদি ভাই। তো
0: আচ্ছা,
1: দিদি ভাই, আপনি কেমন আছেন?
0: হ্যাঁ, ভালো আছি, ভালো আছি।
1: তো দিদি ভাই, একটা গান শুনবো, মোহাম্মদ রফিজির বলতে গানের লাইন কেন হলো ব্রজগোপী খেলে হলি,
0: ব্রজগোপী,
1: খেলে হলি।
0: বাহ, আপনার পছন্দ কিন্তু দারুণ বরুণ ভাই।
1: তো দিদি
0: আপনার
1: ভাই, এই গানটা আমাকে নিয়ে আর বিভিন্ন মাধ্যমে যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো দিদি ভাই।
0: আর এই গানটা আজকের মানে দিনে ভীষণই কি বলবো, মানে
1: হ্যাঁ হ্যাঁ, রথযাত্রা তো দিদি
0: না
1: ভাই,
0: না রথযাত্রা না, ঝুলন যাত্রা,
1: ঝুলন
0: ঝুলন
1: যাত্রা।
0: যাত্রা, হ্যাঁ, ঝুলন যাত্রার জন্য এই গান একদম মানে পারফেক্ট,
1: হ্যাঁ হ্যাঁ,
0: সেই জন্য বলছি।
1: তো আসলে দিদি ভাই, গানটা গতকাল তো ভেবেছিলাম গানটা শুনবো, কিন্তু তো লাইনটা ডুবেছিল আর পরে লাইনটা কেটে গিয়েছিল।
0: আচ্ছা আচ্ছা, আসলে আজকে এটা আমার বরাদ্দ ছিল আর কি, আপনার ফোনটা আমার জন্য ছিল।
1: আসলে অনেকদিন হয় দিদি ভাই, আমি তো কনফার্ম করি না, কারণ আমার বড় ভাই
0: হ্যাঁ
1: মারা
0: হ্যাঁ,
1: গিয়েছিল।
0: মনে আছে আমার, আপনি বলেছিলেন বরুণ ভাই, গত যখন লাস্ট যখন কথা হয়েছিল আপনার সঙ্গে, আপনি বলেছিলেন আপনার,
1: বিভিন্ন কারণে, এছাড়াও আমার অনেক সমস্যা হয়ে মানে রয়েছিল, সমস্যা সব পেরিয়ে তো মোটামুটি অবসর হয়েছি, আর ফোনটা
0: আচ্ছা
1: হাতে নিয়ে বসেছি, পাশে আজকে আপনাকেও পেয়েছি।
0: আচ্ছা,
1: তো
0: ঠিক
1: দিদি
0: আছে,
1: ভাই রাখছি, নমস্কার।
0: নমস্কার, ভালো থাকবেন বরুণ ভাই,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: পাঠিয়ে দিচ্ছি পছন্দ
1: ভালো
0: এটা।
1: থাকবেন।
0: হুম হুম।

0: নমস্কার, সুরের ভেলা।
1: রাধে রাধে,
0: নমস্কার দাদা, নিরঞ্জন গোস্বামী, অনেকদিন পর,
1: নমস্কার।
0: কেমন আছেন বলুন আগে।
1: আছি আছি, ঈশ্বরের কৃপা,
0: হ্যাঁ,
1: শরীর
0: ভয়েসটা
1: আছে
0: শুনে
1: আছে।
0: কিন্তু মনে হচ্ছে আপনি এখন অনেকটা ভালো আছেন।
1: অনেক ভালো বলতে, ভালো তো আছি, সবাই ঈশ্বরের ইচ্ছায়, আপনাদের আশীর্বাদ। তো আজকে তো ঝুলন প্রায় শেষ হতে বলছি, আগামী কাল অবধি আছে।
0: হুম হুম
1: তো ঝুলনের প্রারম্ভে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা, আপনাকেও রইল আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা।
0: আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা।
1: আর এই সুবাদে আজকে একটা নজরুল গীতি শোনাবেন।
0: হুম বলুন।
1: গগনে কৃষ্ণ মেঘ দুলে, কৃষ্ণ কৃষ্ণ দুলে বৃন্দাবনে, গগনে কৃষ্ণ মেঘ দুলে। গানটা সকলকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন, আর ঝুলন আনন্দ রস সবাই আস্বাদন করবেন।
0: অসংখ্য ধন্যবাদ
1: ঝুলন
0: দাদা,
1: আনন্দ রস, এটার মধ্যে সাত্ত্বিক আনন্দ রস আছে, তামসিক রাজসিক আনন্দ সবার মধ্যে, সবকিছুর মধ্যে আছে, কিন্তু ঝুলন আনন্দের মধ্যে এবং রাস আনন্দের মধ্যে, সেটার মধ্যে সাত্ত্বিক আনন্দ আছে। সাত্ত্বিক আনন্দ বলতে কি বুঝি আমরা? সাত্ত্বিক আনন্দ বলতে ভগবানে আত্মসমর্পণ এবং অপ্রাকৃত রস আস্বাদন করা। সেই অপ্রাকৃত রস ভগবান এই ঝুলন আনন্দ রসটা প্রকৃতি সৃষ্টি হইতে একদম শেষ অবধি সেই আনন্দ রসের মধ্যে আছেন। এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র পৃথিবী যা আছে সমস্ত ঝুলন আনন্দের মধ্যে আছে, ঝুলতে আছে,
0: আচ্ছা
1: আকাশের মধ্যে ঝুলতে আছে, আর আত্মা রূপে প্রতি দেহের মধ্যে, শরীরের মধ্যে চন্দ্র সূর্যে ঈশ্বর শ্রীকৃষ্ণ অবতীর্ণ থাকিয়া সেই রস আস্বাদন করিতেছে। সেই রসটা যেন আমরা সবাই পাই, সাত্ত্বিক রস পাই, সেই আনন্দ রস যেন পাই, সেই আকাঙ্ক্ষা রেখে একটু আলোচনা করলাম।
0: খুব ভালো
1: ক্ষমা
0: লাগলো
1: করবেন।
0: দাদা, খুব ভালো লাগলো। আসলে আপনাদের কাছ থেকে, আপনাদের মতো শ্রোতারা রয়েছেন বলেই আমরা এতটা সমৃদ্ধ, আর অনেক তথ্য তত্ত্ব কথা আপনাদের কাছ থেকে শুনতে পাই। এটা ভীষণ, বিশেষ করে আমার জন্য, আমি ভীষণ মানে আমার ভালো লাগে এই এই সমস্ত আলোচনা বা তাত্ত্বিক আলোচনাতে অংশগ্রহণ করে, বা শুনলেও কিন্তু অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়।
1: না, সবার জন্য সেগুলা উপদেশমূলক কথা, কিন্তু সবাই এগুলা রুচি হয় না, রুচিসম্মত হয় না, অনেকের অসুবিধা হয়, কিন্তু সেইগুলার জন্য আমরা মানুষ হয়ে এসেছি। এই পৃথিবীতে বিশুদ্ধ নিষ্কাম প্রেম ভক্তি না হলে ঈশ্বর আনন্দ, অক্ষয় আনন্দ তামসিক আনন্দটা আমাদের, এটাই আমাদের না, আরো চাই আরো চাই, এরকম একটা অনুভূতি হয়। কিন্তু শেষ আনন্দ হইল পরমাত্মানন্দ, এটা আমাদের আমাদের প্রেম হয়, আর সেই প্রেম হতে রতি হয়, আর সে রতি হলে পরে যেমন আপনার স্বামী পুত্রকে না দেখলেই হয় না, ঠিক তেমন ঈশ্বরকে না দেখলে না জানলেই হয় না, এমন একটা অপ্রত্যাশিত আনন্দ আকাঙ্ক্ষা সৃষ্টি হয়, আর সেখান থেকে ঈশ্বর আনন্দ পান, আমরাও আনন্দ পাই। হরে কৃষ্ণ, রাখলাম,
0: নমস্কার দাদা, পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান।
1: নমস্কার,
0: ভালো থাকবেন।

0: নমস্কার, সুরের ভেলা।
1: নমস্কার নন্দিনীজি। হ্যালো,
0: হ্যালো,
1: হ্যাঁ নমস্কার নন্দিনীজি।
0: নমস্কার অবিনাশ ভাই,
1: হ্যাঁ হ্যাঁ,
0: কেমন আছেন?
1: কেমন আছেন দিদি আপনি?
0: আমি তো খুব ভালো।
1: হ্যাঁ হ্যাঁ, তো
0: ভালো তো থাকতেই হয়।
1: হ্যাঁ অবশ্যই দিদি, ভালো তো থাকতেই
0: আপনারা
1: হবে,
0: ভালো
1: কারণ
0: আছেন?
1: সামনে, হ্যাঁ আমি

0: হ্যালো,
1: আচ্ছা,
0: আর সামনে তো আমাদের রাখিবন্ধন চলে
1: হুম
0: আসছে।
1: হুম হুম হুম আচ্ছা, রাখি বন্ধনের দিন কি ঝুলন ঝুলন যাত্রা শেষ দিন, তাই না?
0: হ্যাঁ হ্যাঁ, ঝুলন চলছে আমাদের দিকে,
1: চলছে,
0: চলছে
1: হ্যাঁ, 7 দিন ধরে ঝুলন পূর্ণিমাতে শেষ হয় আগামী 28
0: হ্যাঁ
1: তারিখ
0: হ্যাঁ।
1: সম্ভবত, তাই না? হুম হুম
0: তো দিদি, আজকে আমাকে আপনি শুনে দেন শ্রীকান্ত আচার্যের কণ্ঠে, এক ঝাঁক পাখি আর এক রাশ ফুল নয়,
1: এক
0: এই
1: ঝাঁক
0: গানটা শুনে নিন।
1: আর বলুন কেমন চলছে জীবন? হ্যালো,
0: হ্যাঁ হ্যালো,
1: আর বলুন কেমন চলছে সব কিছু?
0: হ্যাঁ খুব ভালো চলছে দিদি।
1: আচ্ছা,
0: আর বিশেষ করে
1: তালের
0: আগারগাঁও
1: তালের
0: কল্যাণ
1: তালের
0: করে
1: পিঠা
0: অনুষ্ঠান,
1: খাওয়া হয়েছে?
0: হ্যাঁ
1: তালের পিঠে? সঙ্গীতা
0: দিদি
1: দি তো
0: আপনার
1: ফোন করলো না।
0: কথাগুলো আমার কাছে কেটে কেটে আছে, সেই জন্য বুঝতে পারছিলাম
1: ও
0: না কথা।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। ও অবিনাশ ভাই, আমি পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান, কথা
0: হ্যাঁ
1: হবে
0: ঠিক
1: পরে
0: আছে
1: আসরে,
0: ঠিক
1: ঠিক
0: আছে। হ্যাঁ
1: আছে?
0: ওই ওই অন্যদিন দিদি, আজকে নেটওয়ার্ক ভীষণ দুর্বল আমাদের দিকে, সেই জন্য।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি শুনতে পাচ্ছি কিন্তু আপনার কথা।
0: আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি, তো আগামী দিন কথা হবে ভালোভাবে আপনার
1: নিশ্চয়
0: সাথে।
1: নিশ্চয়,
0: ঠিক
1: রাখছি
0: আছে,
1: তাহলে,
0: নমস্কার। হ্যাঁ নমস্কার।
1: নমস্কার।

0: নমস্কার সুরীর
1: নমস্কার দিদি
0: ভাইয়া।
1: ভাই।
0: বাবা বলুন।
1: ভালো আছেন
0: হ্যাঁ হ্যাঁ ভালো আছি।
1: তো
0: বুলটি,
1: দিদি ভাই? আমি কুমারঘাট থেকে বুলটিদার।
0: হ্যাঁ, একেবারে পুরো জোশ নিয়ে আপনি ফোন লাইনে আসেন
1: তো
0: বুলটিতে।
1: দিদি ভাই অনেক কষ্ট করে তো
0: আচ্ছা, কতক্ষণ ধরে ট্রাই করছেন বলুন তো?
1: প্রায় 1 ঘন্টা হয়ে গেছে দিদি ভাই।
0: ওরে বাবারে। আচ্ছা, তা
1: অল্প অল্প অল্প সময় বাকি।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা
1: তো
0: ভাদ্র
1: দিদি ভাই আমি
0: ভাদ্র
1: একটু শ্যামা সঙ্গীত শুনবো।
0: আচ্ছা শুনুন তো, ভাদ্র মাস তো চলছে, তালের পিঠে খাওয়াবেন?
1: হ্যাঁ হ্যাঁ আসুন দিদি ভাই আসুন।
0: কবে আসবো বলুন, সত্যি সত্যি আসবো কিন্তু।
1: আসে আসেন আসেন দিদি ভাই, আপনার সময় মতো আপনি চলে আসুন।
0: আচ্ছা ঠিক আছে, বলুন কি শুনবেন আজ?
1: একটা শ্যামা সঙ্গীত শুনবো দিদি ভাই,
0: হুম,
1: মা যদি আনন্দময়ী।
0: মা গো আনন্দময়ী।
1: মা যদি আনন্দময়ী ইন্দ্রজিৎ চার কণ্ঠে। অবিনাশ ভাইরা তো বলেছিলেন যে পিঠু খাওয়া হয়েছে, অবিনাশ ভাই তো শুনতে
0: শুনেনি লাইনটাকে,
1: হ
0: মানে
1: হ হ
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার ছিল না বললো।
1: হ্যাঁ
0: হ্যাঁ
1: অবিনাশ ভাইয়ের কেন প্রচন্ড ডিস্টার্ব, তো আমরা ফোন করলেও বোঝা যায় না অনেক সময়।
0: আচ্ছা আচ্ছা,
1: তো দিদি ভাই আমরা পারমিটা দিদি ভাইয়ের কমছে।
0: হুম, কিছুটা সুস্থ হয়েছে উনি এখন।
1: ও
0: হ্যাঁ, কবে আসবো এখনো বলতে পারছি না আমি, ঠাকুরের কাছে প্রার্থনা করি উনি খুব তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যান।
1: হ হো
0: হুম, ভীষণ খারাপ লাগলো ওনার কথা শুনে। দেখা
1: উনি কি
0: যাক।
1: ওখানে রয়েছেন হসপিটালে?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখনো আছেন।
1: বাইরে?
0: হ্যাঁ, বাইরে বাইরে গেছেন। হুম, ঠিক আছে বুলটি দি,
1: হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দিদি ভাই, ভালো
0: আমি
1: থাকবেন,
0: হ্যাঁ
1: নমস্কার।
0: পাঠিয়ে দিচ্ছি আপনার পছন্দের গান।

0: নমস্কার,
1: হ্যালো
0: শরীর ভালো? হ্যালো
1: হ্যালো হ্যালো,
0: অনুপবাবু, অনুপবাবু অনুক
1: একটু
0: অনেকক্ষণ
1: জোরে
0: পর
1: বলুন না। হ্যালো,
0: শুনতে পাচ্ছি আমি, বলুন।
1: হ্যাঁ শুনতে পাচ্ছেন আমার কথাটা?
0: অনেক
1: হ্যাঁ
0: দিন
1: হ্যাঁ,
0: পর,
1: এক্ষুনি শুনতে পাচ্ছি।
0: কেমন
1: তো
0: আছেন বলুন।
1: গুড মর্নিং,
0: ভেরি গুড মর্নিং।
1: আমি এই মুহূর্তে বলছিলাম কৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
0: স্বাগত আপনাকে অনুষ্ঠানে, বলুন কি শোনাবো আজ।
1: আপনাকেও স্বাগত। অনেক কষ্ট করে, অনেক মেহনত করে, অনেক কৃচ্ছ সাধন করে আপনাকে
0: অনেক
1: পেলাম,
0: ঘাম
1: আপনাকে না
0: ঝরিয়ে, মাথার ঘাম
1: শুনে
0: পায়ে ফেলে,
1: ফোনটা পেলাম, তাই না?
0: অনেক
1: তো
0: অনেক ধন্যবাদ।
1: সেখানে কি বলবো, যখন পাওয়া যায় ফোনটা,
0: হুম,
1: তখন কি বলবো, এক অদ্ভুত আনন্দে মনটা ছেয়ে যায়। আর অবশ্যই মানে কি বলবো, আপনাদের সাথে কথা বলতে খুব ভাল লাগে, যে লোক যে লোকটা আমি সামলাতে পারাই না।
0: অসংখ্য ধন্যবাদ অনুপবাবু, আমাদের অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে
1: ও হো, ঠিক ঠিক ঠিক।
0: লাইনে
1: আরে
0: ঢুকেছেন।
1: দুটো মোবাইল আমার গরম হয়ে গেছে। আরে আমি ভাবলাম আমার তো ফোট করে লেগে যায়, বা
0: হুম
1: হয়তো
0: হুম
1: বা
0: হুম
1: অনেক সময় মধ্য মাঝখানে লাগে,
0: হুম
1: কিন্তু
0: হুম
1: আজ দেখছি যে একেবারে কি বলবো, আমি যেন সাঁতার দিতে দিতে কুল পাচ্ছি না, ওপারে যেতে পারছি না। যাই হোক, ভগবান আমার সহায় আর সুমিতা দি আমার সহায়, তিনি আমার
0: লেট ইজ
1: ফোনটা
0: লেট ইজ
1: তুলে দিলেন।
0: বেটার দেন
1: যাই হোক,
0: নেভার। হ্যাঁ
1: তো আজকে
0: বলুন।
1: একটা গান শুনবো।
0: হুম, নিশ্চয়।
1: আপন করা বড্ড ভালো, বড্ড আপন ভালো না, আপন করা বড্ড ভালো, বড্ড আপন ভালো না, আপন আপন করে গেল, আপন আপন হলো না। এরকম গান,
0: এই গানটা কি
1: গানটা
0: আছে আমাদের
1: এই
0: কাছে?
1: গানটা যাদের নিয়ে শুনবো, আমার সুমন
0: দাঁড়ান দাঁড়ান দাঁড়ান,
1: মুহুরী, মানে সুমন মুহুরী কি বলবো, সুমিতা দি এত ভালো শ্রোতা। আমি আগরতলাতে ওনার একটা কি বলবো ভয়েস নিয়ে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ শুনছিলাম, এত সুন্দর করে তিনি লিখছিলেন, আর যিনি অ্যানাউন্সার এত সুন্দর করে পড়লেন, তখন ভাবলাম রে ওনার মধ্যে এত সম্ভাবনা, সুমন মুহুরী। তারপর আমার অবিনাশ ভাই, প্রেমজিৎ
0: আচ্ছা
1: চক্রবর্তী,
0: অনুপবাবু, কেন
1: অম্বালিকা ভট্টাচার্য। হ্যাঁ হ্যালো,
0: আপনার গানটা আমাদের কাছে নেই মনে হচ্ছে, অন্যত্র।
1: নেই
0: না না
1: এই
0: না না,
1: রে,
0: আমি পাচ্ছি
1: তাহলে
0: না।
1: আপনার পছন্দ মতো একটা গান শুনিয়ে দিন। আর আমার সহধর্মিণী সুতপা ভট্টাচার্য, মিঠুন চক্রবর্তী ফ্রম ব্যাঙ্গালোর, দেবজিৎ দাস, আর সোনাশির ভাই, আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য। যাই হোক সুমিতাদি, অনেক অনেক ভালো থাকুন, আর কি বলবো, রক্ষাবন্ধনের শুভেচ্ছা।
0: শুভেচ্ছা আপনাকেও। আমি পাঠিয়ে দিচ্ছি একটি গান।
1: নমস্কার।
0: নমস্কার।
1: হ্যাঁ হ্যাঁ।

0: নমস্কার, শরীর ভালো?
1: হ্যাঁ হ্যাঁ, নমস্কার দিদি। হ্যালো।
0: অসিতাজ ভাই?
1: না দিদি, আমি বাদল খটিয়াল বলছি,
0: আচ্ছা আচ্ছা
1: পশ্চিমবঙ্গ হাওড়া জেলা উলুবেড়িয়া থেকে।
0: আচ্ছা, স্বাগত আপনাকে অনুষ্ঠানে। আমি
1: দিদি
0: শেষ
1: একটা কথা
0: শ্রোতার
1: বলি,
0: সঙ্গে।
1: আপনার ফলে তো সব ভালো।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই।
1: আমার দিদি ফোনের চার্জ শেষ হয়ে গেল লাস্টে ডায়াল করে করে, কি আর
0: আচ্ছা,
1: বলবো।
0: আমিও
1: শেষে পেয়ে
0: ভাবছি
1: গেলাম।
0: আমাদের হাতে সময়ও শেষ, তবু আমি একজন আরেকজন শ্রোতা বন্ধুর সঙ্গে কথা বলার লোভটা সামলাতে পারলাম না, তাই মানে লাইনটা দিলাম আর কি।
1: দিদি ভগবান বলে একটা আছে, বুঝলেন তো, আপনার সঙ্গে চেষ্টা করলাম, করছি যে কথা বলবো,
0: হ্যাঁ,
1: যাক ভগবান সহায় হয়েছে, কথা বলিয়ে দিয়েছে। আর
0: অসংখ্য
1: দিদি ভালো
0: ধন্যবাদ
1: আছেন
0: ভাই।
1: তো?
0: ভালো আছি ভালো আছি।
1: দিদি
0: বলুন,
1: আমিও
0: ঝটফট
1: ভালো আছি।
0: ঝটফট বলে ফেলুন পছন্দের
1: আর দিদি
0: গানটা।
1: আমি একটা কুমার শানুর কণ্ঠে গান শুনবো, এ তো নয় নয় শুধু গান, এ আমার স্বপ্ন সাধনা।
0: বাহ, খুব সুন্দর একখানি গান এটা
1: হবে
0: কি?
1: দিদি
0: হ্যাঁ
1: গানটা?
0: নিশ্চয় নিশ্চয়।
1: আর এই গানটা দিদি আমাদের পশ্চিমবঙ্গের লালন ভাই আছে, আর আছেন আশুতোষ দেবনাথ, প্রেমজিৎ চক্রবর্তী, বুল্টি দাস আর দেবজিৎ দাস, সেই সঙ্গে দিদি আপনিও শুনবেন গানটা।
0: নিশ্চয়।
1: আর নমস্কার, ভালো থাকবেন।

আকাশবাণী কৈলাসহর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতাবন্ধুদের আবার একবার স্বাগত আমাদের আজকের এই অধিবেশনে। জানিয়ে দিচ্ছি পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 কম্প্যাক্ট ডিস্কে শুনবেন লোকগীতি শিল্পী লুনা লায়লা। 12:30 হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন রবীন্দ্রসঙ্গীত। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা প্রচারিত হবে বেলা 1:05। অনুষ্ঠানে আজ শুনবেন পাপা দ্য গ্রেট ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের আসর বেলা 2:15। আসরে আজ শুনবেন সেতার বাদন মিশ্র খমাজ রাগে। সংবাদ বেলা 1 এবং বিকেল 3 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ এবং বেলা 2:05 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে বেলা 1:30।

6:30 কৃষি বিশেষজ্ঞের সঙ্গে বিশেষ আলোচনা। সন্ধ্যে 7:00 ককবরক অনুষ্ঠান আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। কম্প্যাক্ট ডিস্কে শুনবেন আধুনিক গান 8:05, 8:30 নানান স্বাদের গান। সমরেন্দ্র চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনবেন লোকগীতি 9:15, 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের আসরে শুনবেন আড়ানার আগে খেয়াল, শিল্পী পণ্ডিত রামকুমার মল্লিক। ইন্দ্রাণী সেনের কণ্ঠে শুনবেন নজরুল গীতি 10:10। এবারে সংবাদ। সন্ধ্যে 7:35 এবং 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলার সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক ও স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে 9:00 এবং 10:20 ওয়ার্ল্ড নিউজ। শ্রোতা বন্ধুদের আবার একবার জানিয়ে দিলাম আমাদের পরবর্তী অনুষ্ঠান।

আকাশ বাণী কৈলাসহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতা মথুরা, আমাদের আজকের প্রথম পরিবেশনা লোকগীতি, শিল্পী রুনা লায়লা।

প্রথমে শিল্পী রুনা লায়লা এবং পরে সুনীল সেনের কণ্ঠে এতক্ষণ শুনলেন লোকগীতি। আকাশ মানে কৈলা শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ। শ্রোতা মধুরা, আমাদের এবারের পরিবেশনা রবীন্দ্রসঙ্গীত, শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়।

শ্রোতা বন্ধুরা, পাপা দ্য গ্রেট ছবিতে অনুষ্ঠানের সবশেষ গানখানি শুনুন অনুরাধা পাড়োয়াল এবং উদিত নারায়ণের দ্বৈত কণ্ঠে।

হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রমালা এখানেই শেষ হলো। অনুষ্ঠানে আজ শুনলেন পাপা দ্য গ্রেট ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে। আকাশবাণী কৈলাসহ এবারে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, বিশ্বে ভারত দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে। দীর্ঘমেয়াদী বৃদ্ধি, যুব সমাজ, ভোগ্য পণ্য বাজারের সম্প্রসারণ সহ পুঁজির বাজার আরও শক্তিশালী হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রগতির 53তম বৈঠকে রেল, সড়ক ও বিদ্যুৎ ক্ষেত্রে 6টি গুরুত্বপূর্ণ প্রকল্পের পর্যালোচনা করেছেন। আকাশবাণী কলকাতার গৌরবময় যাত্রার শতবর্ষ পদর্পণের দিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে। চিরাচরিত ধর্মীয় আবেগে ঈদে মিলাদুন্নবী আজ উদযাপিত হচ্ছে। কেরালামে পালিত হচ্ছে ওনাম উৎসব। পাকিস্তানের ইসলামাবাদে আজ একটি হাসপাতালের মাতৃত্ব বিভাগে আগুন লেগে 14 জন সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় ক্রিকেট টেস্টের আজ চতুর্থ দিন, ফলোয়ানের পর শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে। আসি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, বিশ্বে ভারত দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে। দীর্ঘমেয়াদী বৃদ্ধি, যুব সমাজ, ভোগ্য পণ্য বাজারের সম্প্রসারণ সহ পুঁজির বাজার আরও শক্তিশালী হচ্ছে বলেও জানান তিনি। কানাডার টরন্টোয় আজ ব্যবসায়িক মহলে বিশিষ্টজনদের এক সভায় তিনি বলেন, ভারতের এই পরিবর্তন হচ্ছে মূলত পরিকাঠামোগত। দ্রুত নগরায়ন, মধ্যবিত্ত শ্রেণীর ক্রয় ক্ষমতা বৃদ্ধি এবং বিশ্বমানের ডিজিটাল পরিকাঠামো এই রূপান্তরের মূল কারিগর। অর্থমন্ত্রী আর্থিক এবং বাণিজ্যিক পরিষেবায় ভারতের ডিজিটাল ইকোসিস্টেমের গুরুত্বের কথা উল্লেখ করেন। ভারত ও কানাডার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমান সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলেও মত ব্যক্ত করেন তিনি। আগেই জানানো হয়েছে, 4 দিনের কানাডা সফরে টরন্টোয় পৌঁছেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর এই সফরে শ্রীমতী সীতারামন সেদেশের অর্থ জাতীয় রাজস্ব বিষয়ক মন্ত্রী ফ্রাঁসোয়া ফিলিপ শ্যাম্পেনের সঙ্গে অর্থনৈতিক ও আর্থিক আলোচনার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই আলোচনায় সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি, আর্থিক ক্ষেত্রে সহযোগিতা, দ্বিপাক্ষিক বিনিয়োগের সুযোগ এবং অভিন্ন আন্তর্জাতিক অগ্রাধিকারের বিষয়ে দুপক্ষের মধ্যে মতবিনিময় হবে। এরপর 28 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো, অ্যাশভিল এবং নিউ ইয়র্ক সফরে যাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহৎ পরিবহন ও পরিকাঠামো প্রকল্পের পরিকল্পনার সময় কমন ইউটিলিটি করিডোর বা যৌথ পরিষেবা করিডোরের বিষয়টি পর্যালোচনা করার উপর গুরুত্ব দিয়েছেন। সেবা তীর্থে আয়োজিত প্রগতি 53তম বৈঠকে পৌরোহিত্য করার সময় তিনি সংশ্লিষ্ট মন্ত্রক ও রাজ্যগুলিকে পরিকল্পনার প্রাথমিক পর্যায়ে কারিগরি ও অর্থনৈতিক দিক দিয়ে প্রকল্পগুলির সম্ভাব্যতা বিচার করে এ ধরনের সমন্বিত পদ্ধতি খতিয়ে দেখার আহ্বান জানান। প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের পাশাপাশি গুণমানের ক্ষেত্রে কোনো আপোষ করা চলবে না বলেও স্পষ্ট জানান তিনি। প্রধানমন্ত্রী মোদী আগামী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার মতো অবস্থায় পৌঁছতে হলে দেশকে তার অভ্যন্তরীণ নিরাপত্তা আরও জোরদার করতে হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল নতুন দিল্লিতে আয়োজিত জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের সমাপ্তি অধিবেশনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2047 সালের মধ্যে বিকশিত ভারত বা উন্নত ভারত গড়ার লক্ষ্য নির্ধারণ করেছেন এবং এই উন্নত ভারত গড়ার প্রধান পূর্ব শর্ত হল সুদৃঢ় অভ্যন্তরীণ নিরাপত্তা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মাদক, নকশালবাদ এবং উত্তর পূর্বাঞ্চলের সমস্যাগুলি বড় সংকটের রূপ নেওয়ার আগেই যদি পূর্ববর্তী সরকারগুলি সেগুলির পূর্বাভাস পেত বা ব্যবস্থা নিত, তবে দেশকে দশকের পর দশক ধরে এর কুফল ভোগ করতে হতো না। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আনুষ্ঠানিকভাবে কেরালার নতুন নাম কেরালাম করার কথা ঘোষণা করেছে। গতকাল 25 অগস্ট থেকে এটি কার্যকর হয়েছে। লোকসভায় গত 11 অগস্ট এবং তার পরদিন রাজ্যসভায় কেরালার নাম পরিবর্তন সংক্রান্ত বিল পাশ হওয়ার পরই এই বিজ্ঞপ্তি জারি করা হল। পাঞ্জাব সরকার জানিয়েছে, রাজ্যে চিনির যোগানের কোনো ঘাটতি নেই। সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় মজুদ, বিক্রি এবং যোগানের পরিমাণের উপর নিরন্তর নজরদারি চালানো হচ্ছে। চিনির আকাল নিয়ে বরিষ্ঠ আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে সভাপতিত্ব করার সময় মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান বলেন, রাজ্যে পর্যাপ্ত চিনির যোগান রয়েছে, কৃত্রিম উপায়ে এর চাহিদা বাড়ানোর চেষ্টা করলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং মজুদদারির বিরুদ্ধেও সরকার কড়া পদক্ষেপ নেবে। মুখ্যমন্ত্রী আরও জানান,

2025-26 আবহাওয়ার কারণে পাঞ্জাব সহ সারা দেশেই চিনির উৎপাদন কমেছে। তা সত্ত্বেও রাজ্যে যথেষ্ট পরিমাণ মজুত রয়েছে এবং এখনই আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানিয়েছেন তিনি। পাকিস্তানের ইসলামাবাদে আজ একটি হাসপাতালের মাতৃত্ব বিভাগে আগুন লেগে 14 জন সদ্যজাত শিশুর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, হাসপাতালের তৃতীয় তলায় মাতৃত্ব শিশু বিভাগে শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র থেকে আগুন লাগে। উদ্ধারকারী দল তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। ঘটনা তদন্তে একটি অনুসন্ধানকারী কমিটি তৈরি করা হয়েছে। ভারত ও সেসেলস উভয় দেশ মৎস্যচাষ ও বৃহত্তর ব্লু ইকোনমিকে গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘমেয়াদী উন্নয়নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে স্বীকৃতি দিয়েছে। কেন্দ্রীয় মৎস্য, কৃষি ও পশুপালন ও দুগ্ধ শিল্প মন্ত্রক গতকাল সেসেলসের কৃষি ও ব্লু ইকোনমি বিষয়ক মন্ত্রী ওয়ালেস কসগ্রুর নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকের আয়োজন করে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ইতিহাসকে সাক্ষী রেখে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করল।

এই 100 বছরে আকাশবাণীর সংবাদ ও অনুষ্ঠানের উপস্থাপনায় ঐতিহ্য সাংস্কৃতিক মর্যাদা বজায় রেখেই ঘটেছে মেলবন্ধন। দীর্ঘ পথ চলার স্মৃতি বহন করছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বাঙালির আবেগে ও মননে দিনের সকাল থেকে রাত পর্যন্ত জড়িয়ে রয়েছে আকাশবাণী কলকাতা। পঙ্কজ কুমার মল্লিক, বাণী কুমার ও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কালোজয়ী মহিষাসুরমর্দিনী আজও দুর্গাপুজো শারদীয় উৎসবের আবহ রচনা করে। সমাজের সকলের কাছে সহজ সরল ভাষায় বিশ্বাসযোগ্য ও বস্তুনিষ্ঠ খবর পৌঁছে দেওয়াই আকাশবাণী সংবাদ বিভাগের উদ্দেশ্য। বিভিন্ন বেসরকারি চ্যানেল ও পোর্টালের রমরমার যুগেও আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগ আজও নিজ সক্রিয়তায় বিরাজমান। সংবাদ ছাড়াও প্রাত্যহিকী, মহিলা মহল, গল্পদাদুর আসর, জানা অজানা, ষোলো আনা বাঙালি সহ নানা অনুষ্ঠান মনোরঞ্জন করে চলেছে শ্রোতাদের। নানা ধরনের সঙ্গীত, কথিকা, স্পেশাল অডিয়েন্স প্রোগ্রাম, নাটক, পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, টক শো, অগাধ বৈচিত্র্য। আকাশবাণী কলকাতা থেকে গীতাঞ্জলি, সঞ্চয়িতা, ডিটিএইচ, এফএম রেনবো, এফএম গোল্ড এবং মৈত্রী এই 6টি চ্যানেলে অনুষ্ঠান সম্প্রচারিত হচ্ছে। আজকের দিনটি উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে কলকাতার আকাশবাণী ভবনটিকে। দিনভর আয়োজন করা হয়েছে একাধিক বিশেষ অনুষ্ঠানের। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আকাশবাণী কলকাতার শতবর্ষ পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, বাংলা ও বাঙালির আবেগ, সংস্কৃতি, সাহিত্য, সঙ্গীত এবং ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা আকাশবাণী কলকাতা আজ তার গৌরবময় যাত্রা শতবর্ষ পূর্ণ করল। শতবর্ষ ধরে আকাশবাণী সংবাদ, সংস্কৃতি ও সৃষ্টিশীলতার অনন্য বার্তা অসংখ্য মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আকাশবাণী কলকাতার 100 বছরে নানান বিবর্তন ঘটেছে আকাশবাণীর সংবাদেরও। কেমন ছিল শুরুর দিনগুলো, পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এইসব নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা তিন প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানটি শোনা যাবে 2টি ভাগে। প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতা সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও তা শোনা যাবে। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদের জন্মবার্ষিকীর স্মরণে এই পবিত্র দিনটি ইসলাম ধর্মাবলম্বীরা আড়ম্বরের সঙ্গে বড় উৎসব হিসেবে পালন করেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। কেরালামে আজ পবিত্র উৎসব ওনাম উদযাপিত হচ্ছে। নতুন ফসল ঘরে তোলার এই সময় প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কেরালামে এই উপলক্ষে নৌকাবাইচ, লোকনৃত্য, সঙ্গীত ও ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এই সপ্তাহে 84টি বিষয়ের ইউজিসি নেট, সিএসআইআর নেট এবং আইসিএআর, AIEEA, PG এবং AICE PhD পরীক্ষার চূড়ান্ত উত্তরপত্র ফলাফল প্রকাশ করবে। সোশ্যাল মিডিয়া এক বার্তার মাধ্যমে NTA জানিয়েছে যে ফলাফল ও চূড়ান্ত উত্তরপত্র সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। ভারত শ্রীলঙ্কা দ্বিতীয় ক্রিকেট টেস্টের আজ চতুর্থ দিন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রীলঙ্কার রান 2 উইকেট হারিয়ে 13।

মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজা একটি করে উইকেট পেয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, বিশ্বে ভারত দ্রুত বিকাশশীল অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে। আকাশবাণী কলকাতার গৌরবময় যাত্রা শতবর্ষ পদার্পণের দিনটি নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ উদযাপিত হচ্ছে। খবর পড়া এখনকার মতো শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাস শহর, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2।

0: just heightened vigilance required. Festival of Onam been celebrated with tradition fervor. Birthday of Prophet Hazrat Muhammad, Eid Miladun Nabi, been celebrated in various parts of the country. And with that, we end the midday news.
1: সম্প্রচারিত হল দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, আকাশবাণী কৈলাসহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz। শ্রোতা বন্ধুরা, শুরু হচ্ছে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান। অনুষ্ঠানে শুনুন সেতার বাদক শিল্পী বুধাদিত্য মুখোপাধ্যায়।

0: শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন সেতার বাদন, শিল্পী ছিলেন বুধাদিত্য মুখোপাধ্যায়। আকাশবাণী কৈলাসহর। এবারে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী রিলে করে শোনানো হচ্ছে। দিল্লি কেন্দ্রের হিন্দি ও ইংরেজি সংবাদ।
1: সাথীয় কার্যক্রম কা পহলা গীত হ্যাঁ মোহাম্মদ রফি ও নন্দা কি আওয়াজো মে। গীতকার হ্যাঁ আনন্দ বখশি, সঙ্গীতকার হ্যাঁ কল্যাণজি আনন্দজি। ফিল্ম কা নাম হ্যাঁ জব জব ফুল খিলে।

এবারে জানিয়ে দিচ্ছে আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে ৬টায় রয়েছে ঘর গৃহস্থির আসর, সন্ধে ৭টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে রেডে করে শোনানো হবে। ৭:৩৫ পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। ৮:০৫ বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনবেন ভক্তিগীতি। ৮:৩০ রয়েছে মিশ্র গানের অনুষ্ঠান। ৯টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। লোকগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ৯:১৫। ৯:৩০ রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। ১০টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। নজরুলগীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ১০:১০। ১০:২০ দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে। ১০:৩০ অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: ঘর গৃহস্থির আসরে আজকে আমরা একটা গ্রামে আইছি দাদা, ও গ্রামের নাম কিটা?
1: সন্তুল।
0: আচ্ছা, সন্তুল গ্রামের আমরা একজন কৃষক দাদার লগে এখন কথা কইরাম। দাদা নমস্কার।
1: নমস্কার।
0: আপনার নামটা?
1: সুদীপ ঘোষ।
0: আচ্ছা, আপনি একজন বাস্তু চাষী?
1: বাস্তু এমনি টুকটাক ক্ষেত
0: ক্ষেত
1: ধান ক্ষেত করে।
0: তো এই গ্রামে আসুন আজকে কত বৎসর?
1: সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা আছে, কিন্তু এটা সাধারণ কৃষকে পায় না। যেমন এলাই প্রজেক্ট আছে, সরকারি টাকা কিন্তু তাইনে পায় প্রতি মাসে সময়ে, যখন হয়তো এলাই প্রজেক্টের পয়েন্ট আছে। ৩০০ টাকা আমরা তো পেট্রোল পাম্প তাই না, ব্ল্যাকে আনছি ১৫০ টাকা লিটার। ২ লিটার পেট্রোলের দাম ৩০০ টাকা, মেশিন ভাড়া তো আর ৩০০ দিতে লাগবে, ৬০০ টাকা। ৬০০ টাকা হইলে আমরা একটা কামলা পাইলে ৫০০ টাকা, কামলা রাজিরা খাওয়ান টাউন মিলিয়ে ৬০০টাকা। এই ৬০০টাকা সাধারণ কৃষকে পায়নি, পাইছি না, আমরা তো পাই না। আমরা বেনিফিট সরকারে কালে কইব, সরকারে বেনিফিট কৃষকের লাগে, কৃষকের লাগে তো কোনো কিছু আমরা পাই না, কোনো সুযোগ সুবিধা নাই। যেমন সাধারণ জলের লাগে, জল দেয় কোনো যে অপারেটরে পারে না জল দিত, জল দেয় না।
0: তখন আমরা কি আপনারা কথা কইছেননি?
1: আমরা সই গিয়া দেখলে খাতা পড়ে যাইব, অত সই আছে আমরা নামে তো সালারাম কেউ দিকে দিলাম ওদিকে দিলাম।
0: না মেশিন কি নষ্ট নি? না মেশিন
1: মেশিন ঠিক আছে, তাইনি টাইমে চালায় না, ২ মিনিট চালাইব, আধা ঘন্টা চালাইব, কেউ মেশিন গরম আর ২ দিনও বন্ধ। হয়তো কালকে আমি গিয়ে সই দিয়ে আইলাম, হয়তো আমার এত ভাইবের পরে আমি ও মেশিন আনিয়া ও তো ট্রাক্টর চলে আর আমার ওখানে গেলে দেখবা ট্রাক্টর শব্দ বাইরে আমার জায়গা তো চলে।
0: আচ্ছা,
1: দুইখানি জায়গা এলাই প্রজেক্ট।

0: বর্তাই লগত সময় লাগে কোন চাই 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় লাগলো, আমরা ও মেশিন দিয়ে দিছি 4 ঘন্টা সময় লাগছে, আমার 2000 টাকা খরচ হয়েছে। সেই 2000 টাকা হইলে একটা কৃষকের লাভ হইলো না, ধান খেত করে কয় টাকা লাভ হয় কোন চাই
1: সরকারের কাছে পৌঁছানোর চেষ্টা অবশ্যই করব। তবে এই সুরাহাটা আপনারা সবাই মিল্লা যে তাইনের সঙ্গে বুঝাইয়া, তাই না তো এই গ্রামেই আসেন, তাই না তাই না
0: গ্রামেরও
1: বন্ধু ব্যক্তি
0: গ্রামেরও মানুষ গ্রামেরও তাই তান ক্ষেত্রত নাই এখন আগে তাই না ক্ষেত করতো তান ক্ষেত করে না তান চাকরি পায় তান ছেলে অন্য ব্যবসা ব্যবসা করে। সাধারণ মানুষের তো আপনারা কইবা সরকারে কয় গ্রামে সবে কয় কৃষকের লাগে সব কিছু, সাধারণ প্র্যাকটিক্যালে তো কৃষকের কিছু পায় না, আমি তো দেখি না কৃষকের কোনো কিছু সুযোগ সুবিধা পাইতে, সারের লাগে যায় সাধারণ কৃষকের কোনো তো সুযোগ সুবিধা আমি দেখি না, যা পরিশ্রম করবো টাকা আছে ঢুকাও, আর টাকা নাই ও তুমি তোমার যতটুকু পারো ততটুকু।
1: এটাই হয়েছে কথা, এটা শুধু আপনার কথা না, এটা যারা এরকম আছে তারা সবারই এই এটা। তো আপনি কি এই শাইলক্ষেত কি করলেন?
0: শাইলক্ষেত
1: কতটুক জায়গাত করলা?
0: আমার 2 খানি হইব।
1: আচ্ছা, আর কিটা ধান করলা?
0: শূন্যমাসুরি। জায়গার বলটা বেশি আর কার্তিক মাসের বাতাসে ধানটা পড়ি যায়, শূন্যমাসের ধানটা হইলে পড়ে না। আর ওই গুমতি ধানে খার কিরকম কি জানে, আমরা এদিকে 2-3 জন আরো একটা সমস্যা কি ধানটা যে সময় শুকানি মারাটারা দেওয়ার সময় অতিরিক্ত চুলকায়, আমি জানি গতবার আমি করছিলাম গুমতি ধানটা ফুরি যায় আর প্লাস ওই শুকানোর সময় চুলকায়, মানে মারা দিতে হলে তো গায়ে লাগে, শুকাইতেও
1: আর
0: গুমতি বাট্টা খাইতে আরাম,
1: শূন্যমাসুরি
0: যায় আরকি, এমনি চুলকানি তো বেশি ইয়ে না, এফেক্ট না, ধানটা ফুরি যায়, ফুরি গেলে তো কষ্ট বেশি, খাটতে নিচের ধানটি সুচার মতন হয়ে যায় ফুরি গেলে।
1: আর এই যে আপনি এসআরআই পদ্ধতিতে কি ধান চাষ করলেন?
0: হয়তো আমরা লাইনেও করতাম, এসআরআই এর মতন এসআরআই এরকম এরকম না, এসআরআই তো আলাদা শুকনার মধ্যে ইয়ে করতে লাগে এরকম না,
1: ১-২৫ দিনের
0: বা শুকনার মধ্যে আলিটা নাই, আমরা তো বেড যেরকম আমরা চেক করি বেড করি আলি ফেলাই ওরকম।
1: আচ্ছা, তো আপনি কি কোনোবার এসআরআই পদ্ধতি?
0: 2-3 বার করছে, 2-3 বার করছে।
1: কইরা কেমন মনে হয়েছে?
0: মনে হয়েছে কি তার দান হয় ঠিক আছে, আর পরিশ্রমটা বেশি হয়ে যায়।
1: আচ্ছা,
0: পরিশ্রমটা বেশি হয়ে যায়, চা মানে আগাছা যান পরিষ্কার করতে লাগে ওইটাও ইয়ে হয়ে যায়।
1: আচ্ছা, এই গ্রামে কি কেউ এসআরআই করে জানেননি?
0: এখন তো বর্তমানে আমার জানা মতো এই এরিয়ার মধ্যে
1: এসআরআই কেউই করতে আসেনি।
0: ১-৫ পালি আর ১-৭ পালি অতটুকু ডিফারেন্স হইব, ২ পালি পরিশ্রম বাদ দিয়ে ২ পালি কমও পাইলাম, আমার তো পরিশ্রমের দরকার নাই।
1: এটাই কথা। আচ্ছা, তো আপনার মানে ক্ষেত লাগানোর কি তা শুরু হয়ে গেছে?

0: আর
1: তো কোনো কিছু মিশানি নাই, আর গাছ উঠলে একটু বাস দিব, আর একটু সার মানে বারোই বারের সময় দিলে যেহেতু গ্রোথ বুঝছিয়া রোয়ার 20-25 দিন পরে মানে পিকআপ দানের কিরকম, যদি দানের পিকআপ কম থাকে একটু ইউরিয়া ইউরিয়া দিলাম, আর যদি দানের পিকআপ বেশি থাকে তো বারোবার আগে একটু ডিএপি ইয়ো এসপি দিই আমরা, এসপি না পটাশ, মানে দানটা ফরত না করে অতটুকু আর
0: কি। এই যে চাষের লোকে আর কোনো সার দিতে না, দিতে লাগে না এইদিকে,
1: আমরা এদিকে দিতে লাগে না, আর কেউ দেয়ও না।
0: আচ্ছা,
1: অন্যটা সারুর দিতাম যে বলের লাগি না ধান বলা, বল অতিরিক্ত আছে তার দেওয়ার দরকার
0: নাই,
1: আর এদিকে সবের গোড়ান টোরানো যায় বৃষ্টি দিলে।
0: আচ্ছা,
1: বর্ষাকালে এবার তো অতিরিক্ত বর্ষা কিছু হয়েছে না, কিছু কচু আছে আর মুখি
0: আর কিছু মানে জেঙ্গা খেতুতে
1: থাকে, অতিরিক্ত বর্ষা তো জায়গা, মানে বর্ষার মধ্যে একটু ইয়ে জল জমি থাকে।
0: আচ্ছা,
1: ইয়ে করলে মানে জল এমনি জমে না, মানে দুমারুয়া মাটি কয়ের না, বালি না ফলি, মানে জায়গাটা সবসবা সবসবা থাকে।
0: মুখি তো লাগাইছিল কবে?
1: মাঘ মাস।
0: আচ্ছা,
1: খেতর লাগে পারি না, মানে আগে তো ডেইলি বাজারে যাওয়া লাগে, এখন ধান খেতর লাগিয়া
0: জায়গাতে মুখি যে করলা কিরকম আপনার খরচা গেল?
1: আমি তো নিজেকে মানে কাজ করছি, খরচ কোনো ইয়ে নাই, খালি বিসি দিয়ে আনছিলাম, 23 কেজি বিসি আনছিলাম 300 টাকা দিয়ে, ওই আমরা ভরি তুলি ওখানে।
0: আচ্ছা, মুখে বিষটা যে আপনি করে থাকেন?
1: আগে আসলো 18 প্লাটে, অনেক বছর আমরা এটা বহুত আগে থেকে মুখে খেতে হইতো, 18 প্লাট দেওয়ায় মুখে বিষটা নষ্ট হয়ে গেছিল, ফসে গেছিল, এরপরে আর বিসি মিলছে না মিলছে না, তো এবার কতবারও আমরা দাদা সম্পর্ক একজন পরে তুলি, তাই নিলে থেকে খুঁজলাম বেশি রাখার লাগে, তার থেকে আনছে না।
0: আচ্ছা, ভালোই হয়েছে। আচ্ছা,
1: ৩,০০০ টাকা
0: খরচা গেল, তো আপনি লাভ পাইতে সময় কিরকম লাভ পাইবা?
1: লাভ তো কি লাভ আছে, কিন্তু
0: গড়ে খাওয়া আপনার পরিশ্রমের বিনিময়ে গড়ের খাওয়াটা চললো, আর কেমন ইয়ে পাইবা? 6,000-7,000 টাকা কি পাওয়া যাইব
1: না? বেশি মিলবো,
0: আরো বেশি মিলবো। আচ্ছা, 10,000-12,000 টাকা
1: খাওয়া দাওয়া করিয়া তো আমার হিসাবে 15,000-20,000 টাকা মিলবো।
0: মিলবো। আচ্ছা,
1: আমি তো সেদিনও বাজারে নিলাম, মুড়াও বেচি 50 টাকা, মুখে বেচি 80 টাকা, 100 টাকা
0: মুড়াও বেচি
1: 50 টাকা।
0: আচ্ছা, মুড়াটিও মানুষ কিনা নেয়?
1: মুড়াটি তো 1 কেজি-1.5 কেজি হয়।
0: আচ্ছা, এইটা মুড়া নিয়ে কাইটা খাই
1: মনেকে যে রকম নেয় আর কি।
0: আচ্ছা, এই মুড়াটি যে বেচা লাইতাছে না, আগামী বছর বিচি
1: না? আমরা ছোট বিচি রাখি।
0: আচ্ছা,
1: ওই তো মনে করো আছে 1 ফোয়ার মধ্যে 3 লাইন রাখি দিব, অগ্রায়ণ কার্তিক অগ্রায়ণ মাসে গিয়া তুলবো, মানে একটু মাটিটা টাইট হয়ে গেলে তো মুখে
0: আপনি ঘরে খাওয়ার লেগে যে রাখবেন, এটা কেমনে?

0: ঘরে মুখি বেশি দিন থাকে না, তো ওই অল্প অল্প কিনা আনলে অল্প অল্প খাই লিলে
1: মধ্যে আছে দুইয়া, তুমি আছে অনেকে তো লেবু দি দয় বহুত মেডিসিন আছে, দুই লিলে ফটকড়ি পরিষ্কার হয়ে গেল আছে, অনেকে লেবু দি দয় অনেকে সার্ফ দিলে অল্প ফেলা একটু জলদি মাটি চারাই লিল এরপরে মুখি বাঁচিয়া একটু সার্ফ দি পালাটে জ্বালা ফুরা পরিষ্কার হয়ে যায় আছে, এটা দিলে তো থাকে না, আমরা বেশি তুলি না তো 15 কেজি 20 কেজি ওরকম তুলি।
0: আচ্ছা আর বিষটাও আপনার এইরকম করেই থাকবে,
1: বিষও শুকনা রাখি দিলাম চকির নিচে মেলাইয়া।
0: আচ্ছা
1: চকির নিচের তো আর কোনো কাজ লাগে না, চকির নিচে সাজ দিয়া একটু বালি দিয়া
0: রাখি দিলাম, কোনো ওষুধপত্র লাগতো না?
1: আর তো ওষুধপত্র দিই না।
0: আচ্ছা তো এই মুখি ক্ষেত থেকে দেখেন আপনি বীজ পাইলা নিজে ঘরে খাইতে পারলা, এরপরে 15-20 হাজার টাকা পাইলা শুধু এক পোয়া জায়গার থেকে,
1: লং টাইম যেন লাগে।
0: হ্যাঁ আপনার এই মুখি খেতে কিন্তু অত পরিশ্রম করছেন না?
1: প্রচুর পরিশ্রম মুখি।
0: আচ্ছা ওই মাটি দিছেন যে
1: 3-4 বার কুড় দিতে লাগে?
0: আচ্ছা
1: এটা তো বাদ দিলাম, মানে মেইন সমস্যা হলো উঠাইয়া পরিষ্কার করিয়া বাজারে বাজারে নেওয়া পর্যন্ত প্রচুর পরিষ্কার।
0: আচ্ছা
1: আগে প্রথম উঠাইলাই এটার লুম বাজারে সবচেয়ে থেকে কষ্ট।
0: আচ্ছা আচ্ছা
1: লুম পরিষ্কার না পরিষ্কার করাটা ওটা।
0: আচ্ছা এরপরে ধুইলা এরপরে লইয়া গেলা বাজারে? আচ্ছা এদিকে কিন্তু রোগ পোকা ধরলো না কিন্তু? শীতকালীন বাস্তু
1: আরম্ভ করে দিব ধান যেরকম করা দেয় দে আরম্ভ করি প্রথম শস্য রাঙ্গা দুনিয়া তৈরি ফেলাই ওটাই
0: আরো কয়দিন পরে গেলেন ধরুন ভাদ্র মাসে মনে হয়
1: আশ্বিন মাসের আগে কেউ আশ্বিন কার্তিক মাসের আগে কেউ পারতো না?
0: আচ্ছা
1: আমরা এটা তো হয় না, তো
0: হয় না
1: গ্রিন হাউস যদি কেউ থাকে
0: তো দাদা অনেক সময় কথা কইলাম, আপনার ক্ষেত গৃহস্থী খুব ভালো হোক এই আশা রইল। নমস্কার।
2: আগামী 30 আগস্ট সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং 1-2 জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 33-34 ডিগ্রি এবং 24-25 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 11 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96% এবং 60% থাকতে পারে। সাম্প্রতিক ভারী বৃষ্টিপাতের ফলে খোয়াই পশ্চিম ত্রিপুরা জেলার কিছু কিছু নিচু এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং এর ফলে ফসলের কিছুটা ক্ষতি হয়েছে। আমরা এইদিকেও একটা সময় এইরকম বেশ আমরা অসুবিধার সম্মুখীন হয়েছি। রাজ্যের অন্যান্য জেলায় বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হওয়ার কারণে এখানে এই ধরনের সমস্যা দেখা দিছে না। ক্ষতিগ্রস্ত ফসলের ক্ষেত তাকিয়া বন্যার জল সরিয়ে যাওয়ার পর ধান ও শাকসবজির ক্ষেতে ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা লাগবে। মাটিতে অতিরিক্ত জল জমিয়া থাকার ফলে লাউ শসা টমেটো ইত্যাদি ফসলের গোড়া পচা ও চারা পচা ইত্যাদি রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। যে সমস্ত জমিতে বৃষ্টির জল আটকাইয়া রয়েছে এখানে

দ্রুত জল বার করিয়া দেওয়ার ব্যবস্থা করতে হইব। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় জমির নালাগুলি খুলিয়া রাখা দরকার। জেলার এক দুই জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, এর লাগিয়া কিছুটা সতর্ক থাকতে হইব। ধানের শীষ যে সমস্ত জায়গাত আই গেছে গিয়া এই অবস্থায় জমিতে জল দাঁড়াইয়া গেলে তা ফুল আসা বা ফুল থাকিয়া ধান তৈরিতে বাধা সৃষ্টি করতে পারে, যা পরবর্তী ফলন অনেকটাই কম হওয়ার সম্ভাবনা। এর লাগিয়া জমির নালাগুলি খোলা রাখতে হইব, তবে একই সাথে জমিতে 2-5 সেন্টিমিটার জল ধরিয়া রাখার ব্যবস্থাও কিন্তু করা লাগবে। ভারী বৃষ্টিপাতের ফলে পুকুরের উপসাইয়া মাছ যাতে বাইরিয়া না যাইতে পারে, এর লাগিয়া পুকুরের চারদিকে জাল দিয়া ঘেরিয়া দেওয়া দরকার। জলস্তর বাড়ার কারণে পাড় ভাঙা বা পুকুরের কাঠামো দশিয়া পড়া রোদে মাটি এবং বালির বস্তা দিয়া পাড় উঁচু ও মজবুত করতে লাগব। দীর্ঘ সময় আকাশ মেঘলা বা অন্ধকার থাকলে কিংবা ভারী বৃষ্টিপাতের সময় জলে দ্রবীভূত অক্সিজেনের মাত্রা অনেকটাই কমে যায়, তাই এই সময় মাছের খাবার দেওয়া আপনারা কিন্তু বুঝিয়া শুনিয়া দিবা এবং এটা নিয়ন্ত্রণ করা একান্ত প্রয়োজন। তবে খাবারের পরিমাণ অনেকটাই কমাইয়া দেওয়াও যথাযথ। প্রাণীর খাদ্যের গুণাগুণ বজায় রাখার লাগিয়া বিশেষ করিয়া বৃষ্টির লাগিয়া যখন গড়ে আমরা বাঁধিয়া রাখি তখন সঠিক খাবার কিন্তু গবাদি পশুরে দেওয়া একান্ত প্রয়োজন। এর লাগিয়া খাদ্যের প্রয়োজন অনুসারে বিভিন্ন ভিটামিন বা খনিজের মিশ্রণ প্রাণীর স্বাস্থ্য এবং বৃদ্ধির লাগিয়া একান্ত দরকার। যে সমস্ত জায়গায় মুরগির খামার বৃষ্টির জলে ক্ষতিগ্রস্ত হয়েছে, এখানেও নতুন করিয়া মুরগি পালন শুরু করার আগে পুরো খামার জীবাণুমুক্ত করিয়া নিতে হইব। যেখানে মুরগি আছে এখানে ঘরের চারিদিকে চুন দিয়া জীবাণুমুক্ত করা লাগবে। মুরগির ঘরের খড় ফালটাইয়া দিতে হইব। পরজীবীর আক্রমণের সম্ভাবনা এখন খুব বেশি, এর লাগিয়া প্রত্যেকটি মুরগিরে কৃমিনাশক ঔষধ দেওয়া একান্ত প্রয়োজন। এছাড়াও আমরা সবার কাছে অনুরোধ করিয়া যারা আমরার অনুষ্ঠান শুনেন, যারার বাড়িতে গবাদি পশু আছে, আপনারা কিন্তু গোখাদ্যের চাষ অবশ্যই করুন। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের সঙ্গে যোগাযোগ করিয়া উন্নত মানের ঘাসের চারা সংগ্রহ করুন বা বীজ সংগ্রহ করিয়া যে জমিতে আপনারা চাষাবাদ করেন না এই জমির মধ্যে লাগান। অনেক জায়গাতেই বাঁশের ঝাড় বা বড় বড় গাছের ছায়ার কারণে আপনারা ধান লাগান না বা কোনো রকমের ফয় ফসল করেন না, এই সমস্ত জায়গাতে আপনারা খুব সহজেই এটা করতে পারেন। লগে অনুরোধ রইল যারা কররা সঙ্গে সবাই মিলিয়া যদি এই কাজটা করি তাইলে কিন্তু আমরা যারা গোপালন করিয়ার তারার দুধের উৎপাদন যেমন বাড়বো, গরুর স্বাস্থ্য সঠিক থাকবো এবং গরুরেও বা আপনার বাড়িতে যে প্রাণী আছে তারার ঘর দর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা, পরজীবী কোনো রকমের যাতে আক্রমণ না করতে পারে এই দিকটাও নিশ্চিত করবা, সঙ্গে পরিশ্রুত বিশুদ্ধ পানীয় জল পর্যাপ্ত পরিমাণে খাইবা, কাটা ফল বেশি সময় রাখিয়া খাইবা না, কাটা ফল সঙ্গে সঙ্গে খাওয়া উচিত। প্রোটিন এবং ভিটামিন সমৃদ্ধ ফল সঙ্গে এই সময়ের মরশুমি ফল পেয়ারা বা কলা প্রতিদিন কিন্তু খাদ্য তালিকার মধ্যে রাখা দরকার।

0: নমস্কার আজ্ঞা শ্রোতা বন্ধুরা, আজ আসর শুরু করি আর তে আসরে আজকে আমরা একজন দাদাবাবুরে আমন্ত্রণ জানাইছি। নমস্কার আজ্ঞা দাদাবাবু, তো আপনার পরিচয় খান দিলাও কা।
1: সবাইকে নমস্কার, আমি ডাক্তার কৃষ্ণ নাগ চৌধুরী, প্রাক্তন ডেপুটি ডিরেক্টর, ধর্মনগর থেকে এসছি।
0: আচ্ছা তো দাদাবাবু, আজকে আসরও কিতা লইয়া আলোচনা করতা।

0: তো যে কোনো রোগ বা ম্যানেজমেন্ট, যেগুলো আমাদের পশুপালনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়,
1: আচ্ছা
0: এইসব কিছু নিয়ে
1: আচ্ছা, তো শুরু করে দিন।
0: সবাইকে প্রীতি শুভেচ্ছা এবং অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শ্রদ্ধা। প্রাণী পালন, পশুপালন, যার উপর মানুষের বা সাধারণ মানুষের যে অর্থনৈতিক ভিত্তি সেটা নির্ভর করে, এবং সেটা যে দুধ, মাংস এবং ডিম, এইগুলোর যে প্রয়োজনীয়তা, অর্থাৎ মানুষের পুষ্টি সাধন করে শারীরিক মানসিক বিকাশের লক্ষ্যে, সেইগুলোর দায়িত্ব প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, ত্রিপুরা সরকারের যে দপ্তর রয়েছে সেই দপ্তরের মূলত যে অঙ্গীকারবদ্ধ যে ডিম, মাংস এবং দুধে ত্রিপুরা রাজ্যকে স্বয়ং সম্পূর্ণ বা স্বয়ংভর করে তোলা উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরার জনগণ, প্রতি প্রত্যেকটা মানুষ যাতে তার দৈনন্দিন জীবনে যতটুকু মাংসের চাহিদা রয়েছে বা দুধের বা ডিমের, সেই প্রয়োজনীয়তা যাতে বা সেই চাহিদা যাতে মিটাতে পারে, ত্রিপুরার থেকে ত্রিপুরার জনগণের মাধ্যমে প্রাণী পালনের মাধ্যমে, সেটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা জনসাধারণের জন্য। কারণ ত্রিপুরায় গ্রামের দিকে বিশেষ করে অর্থনৈতিকভাবে বেশিরভাগ দুর্বল মানুষ, ওনাদের যে অর্থনৈতিক বুনিয়াদ সেটাকে সুদৃঢ় করার জন্য প্রাণী পালন বা পশুপালন খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসছে সভ্যতা যখন থেকে শুরু হয়েছে। কিন্তু মানুষ সেটাকে পশুপালন হিসাবেই নিত, সেটা থেকে কতটুকু তার যে অর্থনৈতিক দিক থেকে লাভবান হচ্ছে সেইগুলোর হিসাব নিকাশ আগে করত না বা করার মতো মানসিকতা ছিল না, বেশিরভাগই এই কৃষির উপর নির্ভরশীল ছিল। কিন্তু দিন দিন যে কৃষিজাত দ্রব্য উৎপাদনের জন্য যে যতটুকু জায়গা প্রয়োজন রয়েছে বা ফরেস্টের মাধ্যমে যে বন জঙ্গল বা গাছ এগুলো বিক্রি করে দামি গাছ হোক, যতটুকু তারা অর্থনৈতিকভাবে নিজেদের পরিবারকে সাহায্য করতে পারত বা সমাজের গঠনে সে ভূমিকা নিতে পারত, এই সুযোগগুলো দিন দিন বনাঞ্চলও কমে যাচ্ছে এবং কৃষিজাত দ্রব্যের যে উৎপাদন করার জায়গা যতটুকু প্রয়োজন সেগুলো দিন দিন কমে যাচ্ছে। সেই জন্য প্রাণী পালনটা বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে গ্রামাঞ্চলে এবং গরিব মানুষের যে অর্থনৈতিক শারীরিক মানসিক বিকাশের লক্ষ্যে। সেজন্য দেখবেন যে ত্রিপুরার রাজ্য সরকার প্রথমে হয়েছিল যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঘোষণা দিয়েছিল, আমি যখন সার্ভিসে ছিলাম দিয়েছিল যে এটা পশুপালন দপ্তর ছিল আগে নাম, তারপর করা হয়েছে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, তারপরই ত্রিপুরা রাজ্য সরকারও সেই দপ্তরের নাম পরিবর্তন করে করা হয়েছে যে প্রাণী পালন বা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। পালন নয় শুধু সম্পদ, আমরা যে কোনো কিছু করি না কেন সেটা সম্পদ হবে তখনই যখনই আমাদের ব্যক্তিগত জীবন, পরিবার জীবন, সমাজ বা রাষ্ট্রীয় জীবনে তার ভূমিকা অপরিসীম থাকবে, তখনই তো সেটাকে আমরা সম্পদ বলে ধরে নিতে পারি। আমি যখনই অসুবিধায় পড়ব বা আমার পারিবারিক উন্নয়নে, ধরুন ছেলে মেয়ের বা আমাদের স্বাস্থ্য প্রয়োজন, সেটার জন্য তাদের পড়াশোনার জন্য খরচ প্রয়োজন, সেটার জন্য বিয়ে হবে, কেউ অসুস্থ হলো তার জন্য অনেক টাকা পয়সার প্রয়োজন হয়, সেইগুলো মেটাবে কে? আমি যাতে নিজের থেকে নিজেকে সাহায্য করতে পারি সেটার জন্য আমার নিজেকে যে প্রাণীগুলোকে

সম্পদ হিসাবে নিতে হবে। এখন প্রাণীকে যে সম্পদ নেব সেটারও একটা কিছু ভিত্তি বা বুনিয়াদ বা ফাউন্ডেশন দরকার, সেটা হচ্ছে উন্নত প্রজাতির প্রাণী পালন যখনই আমরা করব তখনই সেটা সম্পদ হিসাবে নিতে পারবো। যেমন ধরুন যখন থেকে প্রাণী পালন শুরু হয়েছে, পালন সেটা সম্পদ হয়ে উঠেনি ততটা, তো তখন থেকে সবাই পালন করে আসছে দেশীয় জাতের প্রাণী বা প্রজাতির। দেশীয়

0: দিচ্ছে পালন, সেটা সম্পদ হয়ে উঠেনি ততটা, তো তখন থেকে সবাই পালন করে আসছে দেশীয় জাতের প্রাণী বা প্রজাতির, দেশীয় প্রজাতির গরু হোক, ছাগল, ভেড়া, হাঁস, শুকর বা মুরগ পালন, সেগুলো দেখবেন তাদের যে উৎপাদন ক্ষমতা খুবই সীমিত এবং নির্ভর করছে পুরোপুরি এটা সম্পদ হিসাবে, যখন তার উৎপাদন ক্ষমতা বাড়বে, উৎপাদন ক্ষমতা বাড়াতে গেলে উন্নত প্রজাতির প্রাণী পালন করতেই হবে। উন্নত প্রজাতির মধ্যে ধরুন সাধারণভাবে আমরা দেখি যে প্রত্যেকের ঘরে ঘরে মুরগ পালে, হাঁস পালে, এই যে খাকি ক্যাম্বেল হাঁস সেইগুলো ভিয়েতনাম থেকে আনা হয়েছে, এই খাকি ক্যাম্বেল হাঁসগুলো দেশি হাঁস যদি 60-70টা ডিম পাড়ে বছরে, খাকি ক্যাম্বেল অন্তত 220টি ডিম পাড়ে, 180 থেকে 220টি ডিম পাড়ে একটা বছরে, তাহলে কয়গুণ হয়ে গেল, 3 থেকে 4 গুণ বেশি উৎপাদন। পালন যে পালনের খরচ যে সেটা কিন্তু প্রায় সমান, কিন্তু 3 গুণ উৎপাদন ক্ষমতা বাড়লে সেটার থেকে আমার যে লাভ, লাভজনক প্রাণী পালন যেটা সম্পদ হিসাবে ধরে নিতে পারবো, তখনই লাভ হবে। একটা মুরগ পালনের ক্ষেত্রে দেখবে আগে দেশি মুরগ এরকম 60-70 বা 80টি ডিম দিত বছরে, বর্তমানে যে কুরয়লার ব্রিড রয়েছে সেই ব্রিডগুলো ডিম পাড়েও বেশি এবং ওজন হয় অনেক বেশি, ডিম এবং মাংস দুটোরই যে চাহিদা বা উৎপাদন কুরয়লার ব্রিড থেকে অনেক বেশি পাওয়া যায়। আমি নিজে দেখেছি একটা কুরয়লার ব্রিড সেটা যদি 7-8 মাস বয়স হলে 5 কেজি পর্যন্ত ওজন হতে পারে, দেশি মুরগ একটা যতই হোক 2 কেজি বা 3 কেজি হতে পারে, আর সেটা 7-8 মাসে 5 কেজি ওজন, পাশাপাশি তার ডিমের সংখ্যাও অনেক বেশি। সেই জন্য এইগুলো যে বিজ্ঞানসম্মতভাবে পালন করা যাতে তার উৎপাদন ক্ষমতা অনেক গুণ বৃদ্ধি পায় কম সময়ে, সেটা এগ্রিকালচার হোক, সেটা প্রাণী সম্পদ হোক, বা যে কোনো যে প্রোডাকশন ওরিয়েন্টেড যেগুলো ডিপার্টমেন্ট বা দপ্তর রয়েছে তাদের ভূমিকা হচ্ছে ঠিক সেই জায়গাতে। শুকর পালনে দেখবেন দেশি শুকর হয়তো 5টা বা 6টা বাচ্চা দেয়, শুকর 2 বছরে অন্তত যেগুলো আছে হাইব্রিড সেগুলো লার্জ হোয়াইট ইয়র্কশায়ার, হ্যামশায়ার বা ল্যান্ডরেস, এইগুলো 2 বছরে প্রায় 20-25টা বাচ্চা কমপক্ষে দেয়, কোনো সময় একসঙ্গে একবারে একটা শুকরি বাচ্চা দেয় 17 থেকে 18টি বাচ্চা দিতে সক্ষম। শুধু তাই নয়, সেই বাচ্চাগুলো 3-4 মাস হলে পরে 25 কেজি 30 কেজি নয়, শুধু খুব কম সময়ে 80 কেজি 100 কেজি 2 কুইন্টাল 3 কুইন্টাল পর্যন্ত হয়ে যায়, এবং দেশি যদি একটা প্রাপ্তবয়স্ক শুকরও হয় সেটা 50-60 কেজি 70 কেজির বেশি হয় না, আর এদিকে হচ্ছে 3 কুইন্টাল 4 কুইন্টাল, তাহলে কমপক্ষে 3-4 গুণ যে মাংসের চাহিদা বা প্রোডাকশন সেটা বাড়ছে, বিক্রি করে অনেক বেশি লাভ হচ্ছে। কাজে এক কথায় বলতে গেলে এই যে উন্নত প্রজাতির যে প্রাণী পালন সেটা প্রথমে চিন্তা করতে হবে, বিজ্ঞানসম্মতভাবে সেইগুলোকে পালন করতে হবে, এবং যখন যেখানে প্রয়োজন যে কনসার্নড যে দপ্তর বা ডিপার্টমেন্ট রয়েছে রাজ্য সরকারের সেইগুলোর সঙ্গে যোগাযোগ রেখে চলার মাধ্যমে আমাদের যে সচেতনতা প্রাণী পালনের দিকে, সেই সচেতনতা কাজে লাগিয়ে আমরা অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি লাভবান হতে পারবো। পাশাপাশি ত্রিপুরা রাজ্য সরকার যে অঙ্গীকারবদ্ধ দুধ, মাংস এবং ডিমে স্বয়ংসম্পূর্ণ বা স্বয়ংভর হওয়া, সেটাতেও আমরা হাতে হাত মিলিয়ে বা কাঁধে কাঁধ মিলিয়ে ত্রিপুরা রাজ্য সরকারের সঙ্গে আমরা সেই দিকে যেতে পারবো, সেটা হচ্ছে একমাত্র রাস্তা, অন্য কোনো রাস্তা নেই।
1: তো দাদাবাবু, আমরা তো প্রাণী পালন করতাম, বিভিন্ন ধরনের প্রাণী আমরা গড় বাড়ির খামার কইন পালন করতাম, কিন্তু তারারে রোগ সুখ থেকে কিলা দূরে রাখতাম, ওটা যদি একটু ভালো করে আলোচনা করুন আর কি, খুব উপকৃত হইম।
0: প্রাণী পালন বা যাদের জীবন আছে, গাছপালা কীটপতঙ্গ সব কিছুরই রোগ হয়, সেজন্য তার ম্যানেজমেন্ট বা মেনটেন্স পাশাপাশি

পাশাপাশি রোগের জন্য প্রতিষেধক বা প্রতিকার দুটোই দরকার একসঙ্গে, পরস্পর সম্পর্কযুক্ত। অর্থাৎ যেমন ধরুন একটা গরু বা শুকর, মুরগি, হাঁস, ছাগল যাই পালন করি না কেন, তার জন্য পরিমিত বা উপযুক্ত আলো বা হাওয়া এবং যাতে শুকনো জায়গা থাকে, যত স্বেচ্ছাতে জায়গা হয় সেই সব জায়গা থেকে রোগ তৈরি হয় বেশি বা জীবাণুগুলো সংক্রমণ করে। সেই জন্য জায়গা সিলেকশন, যে জায়গাতে আমি পালন করব ওই জায়গাটা শুকনো হওয়া দরকার, আলো বাতাস যাতে সব সময় পায় সে দরকার। পাশাপাশি রয়েছে যে তার খাদ্যটা, খাদ্যই যদি না পায় তার যে পরিমাণ মতো, সেই জন্য তার শরীরটা কোনো মতেই ভালো থাকবে না এবং সে রোগগ্রস্ত হতে তার ইমিউনিটি যে পাওয়ার সেই পাওয়ারটা ডেভেলপ করবে না। ইমিউনিটি সিস্টেমটা শরীরের মধ্যে আছে কিন্তু সেটাও কাজ করতে গেলে তার পর্যাপ্ত পরিমাণ যে পুষ্টি, সে প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস রয়েছে, খনিজ লবণ, ভিটামিন, সবগুলো তার পরিমাণ মতো দরকার। সেই জন্য আমি সবসময় বলি যে বিজ্ঞানসম্মতভাবে পালন সেটা খুবই গুরুত্বপূর্ণ, লাভজনক প্রাণী পালনের দিকে, এবং সেটাকে তখনই আমরা সম্পদ হিসাবে নিতে পারি। যেমন ধরুন একটা গাভী আমি পালন করছি, গাভী একটা বাচ্চা দিল, বাচ্চা দেওয়ার পরে সেই বাচ্চাটার যে নার্সিং ছোটোবেলার থেকে করা দরকার, ছোটোবেলার থেকে যদি একটা ডেকি বাছুর যদি ভালোভাবে পালন করা হয়, বিজ্ঞানসম্মতভাবে খাওয়া দাওয়া, তার প্রতিষেধক যে ক্ষমতা, টিকাকরণ, এইগুলো তার 3 মাস বয়সের পর থেকেই দেওয়া হয়, তারপর বিভিন্ন রোগ আছে 3-4টা রোগ যেইগুলো খুব ইনফেকশাস বা কন্টাজিয়াস হলে পরে অনেক গরু মারা যায় মড়কের আকার নেয়, সেইগুলো যে ভ্যাকসিনেশন বা টিকাকরণ সেইগুলো জানা বুঝা এবং নথিবদ্ধ করে রাখা, যাতে এই প্রাণীর মালিক যারা তারা নিজেরা প্রাণীপালক সম্পদ বিকাশ দপ্তরের সঙ্গে যোগাযোগ করে এইগুলো করিয়ে নিতে পারে। যেমন উদাহরণ বলি, একটা যদি ক্রসব্রেড বা উন্নত প্রজাতির জার্সি ডেকি বাছুর হয় তাহলে সেই বাছুরটা 6 মাসের উপর থেকে 1-1.5 বছরের মধ্যে গাভীন হয়ে একটা বাচ্চা দিতে সক্ষম। কিন্তু দেশি একটা যদি ডেকি বাছুর হয় সেটা 2.5-3 বছরের আগে ডাকেই আসবে না। আবার উন্নত প্রজাতির জার্সি যদি হয় ডেকি বাছুর, সেটা যদিও সক্ষম কিন্তু তার যদি খাওয়া ভালো না হয়, ম্যানেজমেন্ট ভালো না হয়, তাহলে 2-2.5 বছরের আগে ডাকে আসবে না। আর ভালো খাদ্য যদি হয় 1.5 বছরের মধ্যে বাচ্চা দিয়ে দেবে, তাড়াতাড়ি যদি বাচ্চা দেয় তাহলে দুধ দেবে, এই গাভীটার দাম 1.5 বছরের মধ্যে হয়ে গেল 50,000-60,000। এটার জন্য দরকার কি, যে বিজ্ঞানসম্মতভাবে খাওয়ানো। দেখবেন জার্সি ডেকি বাছুর যদি হয়, এই জন্য একটা হিফার রিয়ারিং স্কিম রয়েছে ত্রিপুরা রাজ্য সরকারে, 2 মাস বয়স থেকে সেটা হচ্ছে 18 মাস বয়স পর্যন্ত, এরপর আবার 2 বছর বয়স পর্যন্ত সেই স্কিমের আওতায় ডেকি বাছুরকে আনা হয়। কারণ উদ্দেশ্য হচ্ছে জার্সি গাভী যত বাড়বে তত দুধের যে সমস্যা বা আমাদের যে চাহিদা সেই চাহিদাটা মেটানো সম্ভব হবে। দুধের পরিমাণ যদি বাড়ে তাহলে এইগুলো খাওয়াতে হবে। যেমন 2 মাস বয়স থেকে 6 মাস পর্যন্ত রোজ 1/2 কেজি সুষম খাদ্য খাওয়াতে হবে, দুধ তো যতটুকু খায় খেলো এর সঙ্গে এটা 2 মাস থেকে 6 মাস বয়স পর্যন্ত, 6 মাসের পর থেকে রোজ 1 কেজি সুষম খাদ্য, মানে খৈল, কুড়া, ভুসি, গম এইগুলো মিলিয়ে যে খাদ্য সেটা হচ্ছে সুষম খাদ্য। সেটা প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, মিনারেলস সবগুলো এর মধ্যে দেওয়া থাকে, সেটা বিশেষ প্রয়োজন 1 কেজি পর্যন্ত, সেটা 6 মাস থেকে 1 বছর বয়স পর্যন্ত। 1 বছর থেকে 1.5 বছর পর্যন্ত রোজ 1.5 কেজি করে, 1.5 বছরের উপরে হলে রোজ 2 কেজি করে দিতে হবে, তাহলে 8-9 মাসের মধ্যে ডাকে আসবে, 1.5 বছরের মধ্যে 1-2 বছরের মধ্যে বাচ্চা দিয়ে দেবে। আর না হলে ওই ডেকি বাছুরটাই 1.5 বছর পরে 2 বছর পরে হয়তো ডাকবে, বা 3 বছরে নাও ডাকতে পারে।

আমি সব দিক দিয়ে যে ক্ষতিগ্রস্ত হয়ে গেল, কাজে এটার উপর বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা। এই যে রোগ সুখের কথা, প্রতিষেধক রোগে পড়ে আরোগ্য হওয়ার চাইতে প্রতিষেধ ঢের ভালো। যেমন একটা গাবি বা শুকর, ছাগল, মুরগ, হাঁস রোগগ্রস্ত হয়ে গেল, কিছু কিছু রোগ আছে সেইগুলো মড়কের আকার নেয়, তখন চিকিৎসাও ওদের নেই, বিশেষ করে মুরগের রয়েছে হাঁসের, এগুলো চিকিৎসারও করলেও বেশি লাভ হয় না। কিন্তু যদি টিকাকরণ সঠিক সময়ে করিয়ে নেই তাহলে রুগি হবে না, তাহলে এইগুলো মারাও যাবে না, আমার প্রোডাকশনও থাকবে, মাংসও বেশি বিক্রি করতে পারবো, অর্থনৈতিক দিক থেকে আমি অনেক লাভবান হব। সেই জন্য যে প্রতিষেধক টিকাকরণ সবগুলো যে যে ধরনের প্রাণী পালন করি না কেন, বেশিরভাগ রোগের যেইগুলো ছোঁয়াচে বা ইনফেকশাস, এইগুলো একটা থেকে আরেকটাতে দ্রুত ছড়ায়, এইগুলোকে প্রতিরোধ করা সম্ভব। যেমন গরুর ক্ষেত্রে 3 মাস বয়স হয়ে গেলে পরে তার হিমোরেজিক সেপ্টিসিমিয়া বা HS বলা হয়, গলা ফুলা রোগ, সেটা টিকা করা যায়, একটা করা 14-15 দিন পরে ব্ল্যাক কোয়ার্টার বা বজবজ রোগ, সেটার টিকা করানো যায়, ওইটার থেকে আরও 14 দিন পরে, কমপক্ষে 14 দিন পরে বাতা রোগের যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজ, সেটার টিকাকরণ করা যায়, তারপর বছর বছর করালাম, তাহলে এই রোগটা যদি না হয় তাহলে অনেক টাকা পয়সা বেঁচে যাবে, এবং তার যে রোগ হলেই উৎপাদন ক্ষমতা সঙ্গে সঙ্গে কমে যায়, আবার এই উৎপাদন ক্ষমতা ওই জায়গায় যেতে গেলে অনেক বেশি করতে হয়। মুরগের ক্ষেত্রে সমান, ধরুন মুরগের ক্ষেত্রে বিশেষ দুটো রোগ হয়, রানিকেট ডিজিজ এবং ইনফেকশাস বার্সাল ডিজিজ। রানিকেট ডিজিজে শত শত 10,000 যদি মুরগ থাকে তাহলে 8-9,000 একসঙ্গে মরে যেতে পারে 1-1.5 মাসের মধ্যে, কাজেই এটা খুবই বিপজ্জনক বা ভয়ঙ্কর। টিকাকরণ অতি অবশ্য করতে হবে, 5-7 দিনের মধ্যে নাকে বা চোখে সেই টিকার ডোজটা, যে কোনো জন যারা ফার্মার আছেন বা কৃষক বন্ধু ওনারা নিজেরাও দিতে পারেন, শিখে নিলে পরে, এবং 45 দিন হয়ে গেলে সেটা ইঞ্জেকশনের মাধ্যমে ওই রোগের যে টিকাকরণ করিয়ে তারপর বছর বছরে টিকা দিলে এই রোগটায় আর কোনো কিছুকে মারতে পারবে না, না হলে কোনো ঔষধ কাজে লাগবে না। যতটা আছে তার 90% প্রায় 100টার মধ্যে 90টাই মারা যাবে, কোনো ঔষধও কাজে লাগবে না। সেই জন্য প্রতিষেধক টিকাকরণ খুবই গুরুত্বপূর্ণ প্রাণী পালনের ক্ষেত্রে। এছাড়া আমাদের দেখি হাঁসের ক্ষেত্রে যেমন ডাক প্লেগ, ডাক কলেরা এইগুলো রয়েছে, এই ডাক প্লেগ থেকে বাঁচানো খুবই কষ্টকর, কিন্তু ওই টিকাকরণ যদি করিয়ে নেওয়া যায় তাহলে 1% বেঁচে যায়। আবার যে ডাক কলেরা সেটা যদি যেমন 4 দিন বয়সে একটা হচ্ছে লুকার্ট টিকাটা দিয়ে দেওয়া যায়, 14 দিন বয়সে লাইভ ইন্টারমিডিয়েট, 28 দিন বয়সে লাইভ ইন্টারমিডিয়েট, এরপর বছর বছর টিকা দেওয়া যায়, তাহলে হাঁসগুলো মরবে না। কিন্তু হাঁসের এই রোগ ডাক কলেরা বা ডাক প্লেগ হয়ে গেলে কোনো ঔষধ দিয়ে ভালো করা খুব কষ্ট, তবুও ডাক কলেরা কিছু বাঁচানো যায়, ডাক প্লেগ একটাও ঔষধ দিয়ে বাঁচানো যায় না, তার প্রতিষেধক বা টিকাকরণই হচ্ছে একমাত্র রাস্তা এইগুলোকে বাঁচিয়ে রাখার, এবং সেইগুলো লিখে রাখতে হবে নিজেদের। যেমন আমরা দেখি, আমি প্রায় 36 বছর ডিপার্টমেন্টে চাকরি করেছি, এছাড়া 45 বছর থেকে আমি সেই ফিল্ডের সঙ্গে এখন পর্যন্ত যুক্ত আছি, একদম সরাসরি বা সক্রিয়ভাবে অ্যাক্টিভলি দেখেছি। সব মালিকরা এইভাবে বলেন যে এটা তো দপ্তর রয়েছে, তারা টিকাকরণ করবে না, আমি লিখে রাখতে হবে, আমার এটা 6 মাস হয়ে গেলে পরে আবার টিকা যে দিতে হবে, 6 মাস হয়ে গেছে কি না আমি গিয়ে দপ্তরে খবরাখবর করব, করে তাদেরকে দিয়ে করিয়ে নেব। এইভাবে যখন নিজে নিজের দায়িত্ব নিয়ে করব তখনই সত্যিকারের লাভবান হতে পারব। দপ্তর থেকে তারা গড়ে কোথাও কোনো দিকে প্রোগ্রাম করবে, কোনো গ্রামে প্রোগ্রাম করবে, সময় না হলে কয়েকটা গ্রাম করবেই না, সারা বছর প্রোগ্রাম, মারা যাবে তো আমার, কাজেই দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে আমাদেরকে করতে হবে। এখন বিশেষ সুবিধা রয়েছে, ভেটেরিনারি হসপিটাল রয়েছে, ভেটেরিনারি ডিসপেন্সারি রয়েছে,
সাবসেন্টার রয়েছে, শত শত সাবসেন্টার, দু তিনটা গ্রাম মিলে এক একটা সাবসেন্টার রয়েছে। সাবসেন্টারে যে

0: অ্যানিমেল রিসোর্স ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট যারা রয়েছেন এক বছরের প্রশিক্ষণ প্রাপ্ত, ওনারা প্রাথমিক সব কিছু করে দিতে পারছে। ওনারা ওনাদের সঙ্গে যোগাযোগ করলে টিকাকরণের জন্য ওনাদের সেন্টারে ফ্রিজ বা রেফ্রিজারেটর নেই, টিকাগুলো ফ্রিজে রাখতে হয়। ওনারা দরকার হলে ডিসপেন্সারি বা হসপিটালের সঙ্গে, ডাক্তারবাবুরা আছেন ওনাদের সঙ্গে, যোগাযোগ করে ভ্যাকসিনেশন প্রোগ্রাম করাবেন। রোগ হলে তখন তো যে ঔষধগুলো আছে বা পাওয়া যায় সেইগুলো অনুসারে ওনারা চিকিৎসা করবেন, সব ওনাদের দ্বারা সম্ভব হবে না। সাথে ভেটেনারি অফিসার যারা হসপিটাল বা ডিসপেন্সারিতে রয়েছেন ওনাদের সঙ্গেও যোগাযোগ করতে হবে। কাজেই চিকিৎসার জন্য আমাদের ঔষধ এবং প্রতিষেধকের জন্য টিকাকরণ দুটোর সমন্বয় যখন থাকবে তখন নিশ্চয়ই আমরা অনেক বেশি লাভবান হব। ত্রিপুরা রাজ্যে যে জনগণের চাহিদা দুধ মাংস এবং ডিমে স্বয়ংভর বা স্বয়ং সম্পূর্ণ করে তোলা ত্রিপুরা রাজ্য সরকার বা প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, সেটার সঙ্গে আমরা সহযোগিতা করে আমাদের যে জীবন সেই জীবনটাকে খুব দ্রুত গতিতে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।
1: তো খুব সুন্দর দাদাবু আলোচনা করলা, ও যে হাঁসের আলগা হইরা করলা বা শুকরেরও তো করছই না, নি শুকর নিয়েও তো আলোচনা করছই নক্ষণ, এরপরে মুরগের করলা, এরপরে সব কিছুরই করলা, তো খাওয়া খাদ্য নিয়েও করলা। তো এই আলোচনা যদি আমরা কৃষক ভাইরা মনোযোগ দিয়া শুনইন এবং লগে লগে লিখিয়া রাখইন তে কিন্তু তারা খুবই উপকৃত হইবা। তো আজ আসর শেষ করলাম গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই শুনো দিয়া মন, শুনো শুনো চাষি ভাই

0: প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত,
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3,000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে প্রবেশ করতে পারে 18 থেকে 40 বছরের কৃষক।
1: এই অংশীদারিত্বের যোজনায় সরকার দেবে সমান অংশ।
0: সকল কৃষক ভাই বোনেরা এই যোজনার লাভ গ্রহণ করার জন্য জনসেবা কেন্দ্রে যান
1: আর বিনামূল্যে নিজের পঞ্জীকরণ করান।
0: প্রধানমন্ত্রী কিষান মানধন যোজনা অন্নদাতার পরিশ্রমের সম্বল, পেনশন দ্বারা সুরক্ষিত তাদের ঘর। কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক, ভারত সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: অন্নদাতা কিষানো কি খুশহালি আর উনকি আয় মে বড়োতরি কে লিয়ে ভারত সরকার লাগাতার প্রয়াসরত হ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জি কে দূরদর্শী নেতৃত্ব মে

শুনলেন কিষাণবাণী অনুষ্ঠান। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টসে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে।

আকাশবাণী কৈলাসহর। এখন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

আকাশবাণী আগরতলা তাবুক চ্যাংচাকো চিনি তিনি সাঞ্জা চরণী ককবরক আওয়াই পান্দা তিনি খানাবাইন রেডিও সিরিয়াল তিনি রেডিও সিরিয়াল খানাবাইন ত্রিপুরা স্টেট কাউন্সিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাই লোয়াচিচা তিনি কক ইয়াফাংখা শৈসীমা কক

নো রেডিও গানাও দংলাই বেবাক তাকুকতাই বুকুক সং নরক বেবাক নো খুলুমং ইয়াফারোতেই সানজা কাহাম ত্রিপুরা স্টেট সায়েন্স এন্ড টেকনোলজি বাই ইন্ডিয়া গভর্নমেন্টনি সায়েন্স এন্ড টেকনোলজি কথালাই সৈসীমা কগ্নরগী সংসাজাক থুমনুক বুতাংনি তিনি পাইথাক থুমনুক লাই থাংনাই নুইজিবা হাতিও শালব্রুম মেচিনি লংমাও নাকুংমানি নৌরগী পদ্রে পদ বেরামনি কবাংমা সুরমুং থুমনুকনি বিশিংতৈ নরকন খনারে জাখা

0: বুকাও থক সানমানি রকাই আং সামানি অবরকতা গুবিনো কই রাইশক আ থুমনো খাইনে রক সাবরখনো
1: সাইমাননাই বাছই জরাও বেববাংনো সাইমাননাই আংব নরং ন রেডিও খনাবালিয়া না হনিছে খাখাওই টংমানি বলাসা বাছে
0: বই খনায়া ফন আংখাই তাব গরে দিও বাই কাগই মানি খুকি রাইশক
1: আবুনি বাগি নন বেলাই কি হামবাই বাছই রেডিও অংকাচিনি লংমানি সেরংথানি সালব্রুমনি বেলাই নাংকুমানি লামা হঞ্জাগো বাছই
0: হাই নতা রেডিও তুই যেসু ক কাম খানাও তাই কুবুনি লামা তুই আসে গঙ্গি মায়া ও বলং হামকাই তক্র হামো থুমনগো খনাকা বোমা অংখাই চেরাই অগো তুই ফুরো বেলাই খে চামো কাহাম চারানি নাঙ্গো আবার বেলাই কুবুই কক
1: হাও
0: মকল নিবাকে থুমনগো সাজা ওখা সঙ্গ বেবাক নথৈয়ানি সিগাং মকল কলাং খেসাও তামনি হিনমালে হিন মকল বাই তে খরসা মকল নগিয়া বরফ নুকুই মানো হাবারনি মই গথং আরও সাজা ওখা বাড়ি তাই বলনি মই গথং শাকনি বাকে বেলাই কাহাম রক্ষণ মারক তাই সাফ সুতরা থুমরগনি বিশন তৈসং ন সাফ সুতরা দনানি ফোরঙ্কা বনি বাকাইন আং থুমরগ রং ন বেলা খে সাজা সুখা
1: হাইকে বাসে আং হিমগ্রাকা দৌ বতৈর তুই সালচা নরক রিংজ বাইন দো বাসই আং থাকা দৌ
0: দ আক

0: মোনাগনি পৈতু বুফাং ওয়াফাং হরকা সুদি বলংনি মানই তাই সাকলম খসর বেমার আকরক্তা আব রক্ষাই আং বেলাই খে তাবুং জরাবাই গথক যাক সুকাই মহাই থুমনগ্র চিনি বাকে বেলাই নুনাঙ্কুকমানি হাইনি বাকে মহাই থুমনগ্র ন খনাওই আং সাক সাক ন বেলাই খে খাততং মা তঙ্গ ইয়ং রাইসক আবুনি বিছিঙ্গ সে খনাদি চিন ও আমসা ইয় উ ফেকলাইনি নুখুনো খনাওই বেলাই খে তমু সেলাইনাইবো দংবায়ু চিন আমসা ইয় আ জানু মানু থাই রক আ সাল ফাইকে আ শিকাইছো আং নাই রক আ তাস থাই রক বরক সুদনু সে আ ফেকলাইনি নুখুনি থুমনুকনো খনাও বেবাক নো লাসি কোথরে জাগবাই দাওখাই স্রাই চাং থামাইছে ও চিন কামিনা পুংখিরাই বাই তো খিরাই আ ওয়া খিরাই সুদু সে আগি বঙ্গানা তৈ হিমকাঙ্কাই আ বরংনি বসাংনি রি রক ও তামনি সাজিনা বরং তামজানি সামানি কলাই মাহাই
1: মানামাই মানে
0: দাওখাই বরকসে সিদা হাঁ বংনি আ রি সুমর হাঁ কুপু কুপু নাচো নাচো তমুংলে বরক সলাইছু খানো
1: ই নিনি কগ্রংন খনাওই আং তাই খৌ দমা লিয়ে আুমনো খাইনাই র জন
0: আিং বিং আনতে মাসক দমনি আং খা বিং বিং নরং নং খনা হই দঙ্গ তামনি হিমালে জরা জরা ও নরংনি বদলনি খরসা খরসুনি খরং ন সরজামা হাইমা দঙ্গ হাইনি বাকি আংন সঙ্গি দংতা হামবা ইয়ং নংনি বদল ন বেলাই ন পাইফলাইয়া হামবাই খাইলাই দি থাকলাইয়া খাইন থাংলাই দি
1: ইয়ং নরংনি রুয়াইবাই চিনি থুমনুক সবানি ইয়াকলাম তাইব কুযুগ কাথুন তাই চিনি হুকুমুর হায়ং গুনাঙ্গি পিহুরজাগি টংথুন আবুনি লগি চিনি আ সই সীমান তুই যে জন খাইলে টংমানি চায়া চুয়া টংমার কাম কাই সিথুন
0: আও ইয়ং আ থুমনুক সিনাই তাই কম থেংনাই তাই আ মশানাই রক ন জন সালসাসে সিনুই দা মান হনো ইয়ং বরংনি খরাং ন সিমিছে উরাম উরাম খনাও তা বুকলে মং গরম রং বাইসে নাই নাই চুমখাই ইয়ং
1: ইয়ং নাই মান্নাই নাই মান্নাই আবো আসলে গেলাগ ইয়ং আ পান্ডাও নরক বেবভাং ন কেসার জাগমাইনাই ইয়ং আসুন দক ইয়ং আং হিমগ্রা খাদৌ
0: দ আক

0: সব বাড়ি নিস হামরকবো যে সের ফানো তাঙাড়ি দি শাল নেই শালতাম খাইন ভাই বাসন আছে টুকুই মানছি দো অমুবা তাবুক না তাঙাড়ি নাই জরাঙ্গি তংখাতা হন লগিনী বরক নাই সাফানো মহাই সামগতে মারলাংলিয়া শাল ফাইকাই হায়াকা হাই মামাং শাল চাপানো বনো বাড়ি ওসে হাবলি মানলিয়া বুকুকলি নাশি গই তাংখা হাঙ্কাইবা ও সামুরকবো সঙ্গা তং হন ইয়ালে তাবুকসে বুবার বাই বকরি বাই অঙ্গি ফাইমা নিজরা তাম উ লাই থাই সাবংখা তাম নাইখাই বচি নি কই রাইসখাই সাব আব কই রাইসক দাংখ
1: হাই ই আং নো বাসি দা
0: তাই সাবং না সা বাহাই কে ন গানা তুই থাঙ্গি বা কি সাপন হাবলাং ইউই লাই থাঙ্গনা নাই দংসা কই রাইসক
1: বাসই হাবনানি নই লামা বাসাওই নাহা সুগুই না সুকা বাসই নক দক বেরাব জাক সিরিং সিরিং হনকাইবা কিয়াব করি না নগর বুকস আছে অংখানা হনই ফাই পাই খাতা বাসই বুক বিয়াঙ্গ ন বাসই
0: আইয়াং সেই মসো বাড়ি ওয়া নুকাও খামলাই দঙ্গ আচুগ্রা দিন হারাই খৈ আং ফাই দঙ্গ
1: নি নি মসো বাড়ি সে কিসা মা নাগিরা ছিনাই বাসই
0: নাইনা দিবা ফাইদি নাই ফাইদি তা
1: বাহ মশো বা আখেন খাতা তুই তংখাবলাসা বাসে বুবার বাই বকরি বাই বাড়ি বা হিলিক বুবুর ন অঙ্গুই তংখাবলে বাসে
0: তুগুই মানমাসে মতে হিনে সাউসে মানিয়ে কই হেমদে নগা আসে ক্লাসিন ফাতার সাতু অপরা খা
1: বাড়ি অক্তার খাইনা খাই বাসে নাই কস্রাং ন

0: tamo phaina ba chini kungtong ni busla badia sa se onkhana blasa o haduk dukshabo akhinano lokthar hale ta bufano yaksi yagra bufang koto koto no tongkhu o boira bufang le torsuk mani no klaikha balung ma bo baluk sukhu je asai phai nugui phemeni
1: tamo sa kaka tam nasukhai na se tongkhasa
0: o iko o boira bufang no na sigui wan sugui ma tong mani ta nungkhai tabu biang ni phaisa agatolane da phai
1: ই কাকা আগতনি ফাইমানি মিয়া কাশা সামুনাগৈ মা থাংমানি তা
0: নং তাবো কামিও ন টংনা বোলে
1: ই কাকা আং তাবো কামিও ন বোলে তালথাম তাল বৃষে কাকা কুবুনো কাকা আংন মালাই খাই কক থাজে সঙ্গনা হই টংমানি তাবুক লামা কচার ফান মা সঙ্গসিনা কিয়া
0: তামো বুমতি
1: কক খাই কাকা এক হেপনি রেডিও থুমনক আবো নরক দিন অংখানা বোলে
0: সই সিমান রুগী অঙ্গি তংমা দা
1: ই কাকা আবনু
0: ই চিনি বোতল খাইও আব তামুবা
1: আগি রগ নরক আশুক থুমন খাইমা রগলে বেবাগ ন বুমু রক সাজাক।

0: আশেক জোড়া,
1: ত্রিপুরা স্টেট কাউন্সিল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাই ইন্ডিয়া গভর্নমেন্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি বাই কথা লাইছাক। এই পান্দা খানা বাইখা তিনি পান্দানি পাই থাকব খা, তাই তিনি নি পান্দানি কক প্রথমা কা ছয় সীমা কক।
0: তাবুক খানা বাইনে রেচাম।

0: আশুকজোড়া দেৱবালা দেৱৰ মানে খুক্তিৰ চাপ জৰা চামুং খাৰাম বাইকা আকাশবাণী আগৰতলা অৰ্ণপাখ্যা চিনি তিনি হৰ্ণি কবৰক আৱাই পান্তা
1: এতক্ষণ শুনলেন ককভোরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, নেপালে হড়পা বানে এখনো পর্যন্ত অন্তত 17 জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ শতাধিক ভারতীয় সহ 384 জনেরও বেশি পর্যটক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে টেলিফোনে কথা বলে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। নেপালে আকস্মিক বন্যা এবং গণ্ডক নদীর জলপ্রবাহ বৃদ্ধির আশঙ্কার প্রেক্ষিতে বিহারের বন্যা মোকাবিলা প্রস্তুতি জোরদার করা হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রস্তুত রাখা হয়েছে এনডিআরএফের টিমকে। দিল্লি লক্ষ্মী যোজনার আওতায় দিল্লি সরকার 4000-এরও বেশি মহিলার হাতে অনুমোদন পত্র তুলে দিয়েছে। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদ এ মিলাদ উন নবী উদযাপিত হচ্ছে। কেরলে আজ উদযাপিত হচ্ছে পবিত্র উৎসব ওনাম। দ্বিতীয় ক্রিকেট টেস্টের চতুর্থ দিনের শেষে ফলোঅনের পর শ্রীলঙ্কা ভারতের বিরুদ্ধে 16 রানে এগিয়ে। আসি বিস্তারিত খবরে। নেপালের উত্তরাঞ্চলের আশুয়া এলাকায় আজ সকালে ভোতে কোশী নদীতে হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত 384 জনেরও বেশি পর্যটকের খোঁজ মিলছে না, এদের মধ্যে শতাধিক ভারতীয়। নেপাল পর্যটন পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে নিখোঁজ পর্যটকদের মধ্যে 93 জন নেপালি নাগরিক রয়েছেন, তাদের খোঁজে তল্লাশি চলছে। এদিকে এখনও পর্যন্ত হড়পা বানে মৃত্যু হয়েছে অন্তত 17 জনের। তবে পর্যটন সংস্থা স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলির সাংসদদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা এবং পরিচালন পরিষদের এক বৈঠকে তিনি ত্রাণ ও উদ্ধার কাজের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নেন। নেপাল সরকার রাসুয়া, নোয়াকোট, ধাদিং, চিতওয়ান এবং গোর্খা জেলায় নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলেছে। পর্যটক ও তাদের পরিবারের সুবিধার্থে নেপাল পর্যটন পর্ষদ আপৎকালীন কয়েকটি হেল্পলাইন নম্বর চালু করেছে। এর মধ্যে রয়েছে টোল ফ্রি নম্বর 1234, হটলাইন 1144, এছাড়া 9851-289-445। পুলিশের এই নম্বরে ফোন করেও পর্যটকরা প্রয়োজনীয় খোঁজ খবর নিতে পারবেন। নেপালের পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদেশের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। তিনি নেপালে ভয়াবহ হড়পা বানে প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে শ্রী মোদী বলেন, ভারতের জনগণ কঠিন সময়ে নেপালের ভাই বোনেদের পাশেই রয়েছে, ভারত সব রকম মানবিক সহায়তা নেপালে পাঠাবে বলেও তিনি আশ্বাস দেন। নেপালে আকস্মিক বন্যায় যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার প্রেক্ষিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সেদেশের জনগণের প্রতি সহানুভূতি জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি কঠিন সময়ে নেপালের পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনি বলেন, এই দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য নেপাল সরকারের ত্রাণ উদ্ধার কাজে সহায়তা করতে ভারত প্রস্তুত। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ নেপালে আকস্মিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে শ্রী রাধাকৃষ্ণন শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি সমবেদনা জানান। আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি। নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিক

0: সহায়তায় কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস আপৎকালীন কয়েকটি নম্বর প্রকাশ করেছে। দূতাবাস জানিয়েছে যে সহায়তার প্রয়োজন হলে হেল্পলাইন 977-985-131-6807 এবং 977-970-910-7500 নম্বরে যোগাযোগ করা যাবে। দূতাবাস জানিয়েছে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের দ্রুত উদ্ধার ও ত্রাণের জন্য নেপাল সরকারের কর্তৃপক্ষের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখা হচ্ছে। সরকারি সূত্রের খবর অনুযায়ী ভারত যত দ্রুত সম্ভব নেপালে ত্রাণ সামগ্রী পাঠাতে প্রস্তুতি নিচ্ছে। নেপালে লাগাতার বৃষ্টি এবং হিমবাহ ধসের ফলে বন্যার আশঙ্কার প্রেক্ষিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সঙ্গে ফোনে কথা বলেছেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফকে সক্রিয় করা হচ্ছে বলেও জানান তিনি। এদিকে গণ্ডক নদীর জলপ্রবাহ বৃদ্ধির আশঙ্কার প্রেক্ষিতে বিহারে বন্যা মোকাবিলা প্রস্তুতি জোরদার করা হয়েছে। গণ্ডক নদী অববাহিকায় রাজ্যের 6টি জেলা পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, সারণ, মুজফ্ফরপুর এবং বৈশালীতে সর্বোচ্চ সতর্কতা জারি হয়েছে বলে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী জানিয়েছেন।
1: उस पर हाई लेवल टीम गठन कर दिया गया है। चीफ सेक्रेटरी डीजीपी इसको मॉनिटरिंग कर रहे हैं और तुरंत मैं भी इसको बैठक कर रहा हूं। जरूरत पड़ा तो मैं स्वयं भी বাল্মীকিনগরে যাবো।
0: দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেছেন দেশের অগ্রগতির জন্য মহিলাদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। তিনি আজ নতুন দিল্লিতে দিল্লি লক্ষ্মী যোজনার অনুমোদন পত্র প্রদান করেন। শ্রীমতী গুপ্তা বলেন এই প্রকল্প চালু হওয়ার পর থেকে 922,000-এরও বেশি মহিলা এতে নাম নথিভুক্ত করেছেন। এর মধ্যে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে 2,500 মহিলাকে তা প্রদান করেন। তিনি জানান প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার পর আগামী মাসের 1 তারিখ থেকে তারা 2,500 টাকা করে পাবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেলি আইআর নিউজ কলকাতাতে। ইতিহাসকে সাক্ষী রেখে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করেছে। এই 100 বছরে আকাশবাণী সংবাদ এবং অনুষ্ঠানের উপস্থাপনায় ঐতিহ্য সাংস্কৃতিক মর্যাদা বজায় রেখেই চলেছে মেলবন্ধন। দীর্ঘ পথ চলার স্মৃতি বহন করছে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বাঙালির আবেগ ও মননে দিনের সকাল থেকে রাত পর্যন্ত জড়িয়ে রয়েছে আকাশবাণী কলকাতা। বিভিন্ন বেসরকারি চ্যানেল ও পোর্টালের রমরমা যুগেও আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ আজও নিজ সক্রিয়তায় বিরাজমান। সংবাদ বিভাগের প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত একথা জানালেন। আকাশবাণী কলকাতার 100 বছরের নানান বিবর্তন ঘটেছে আবার পড়ছে আকাশবাণী কলকাতার 100 বছরের নানান বিবর্তন ঘটেছে আকাশবাণী সংবাদেরও। কেমন ছিল শুরু দিনগুলো, পরিবর্তিত হতে থাকা সংবাদের রূপ, এইসব নিয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেছেন আকাশবাণী কলকাতার সংবাদের বিভিন্ন বিভাগের পুরোধায় থাকা 3 প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত, শান্তনু পালোধি এবং সুনীত চক্রবর্তী। অনুষ্ঠানটির সঞ্চালনায় সন্দীপন দাশগুপ্ত। সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে 2টি ভাগে। প্রথম পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগের সোশ্যাল মিডিয়াতেও তা শোনা যাবে। কেরালায় আজ পবিত্র উৎসব ওনাম উদযাপিত হচ্ছে। নতুন ফসল ঘরে তোলার এই সময়ে প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কেরালামে এই উপলক্ষে নৌকোবাইচ, লোকনৃত্য, সঙ্গীত ও ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই উপলক্ষে মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদের জন্মবার্ষিকী স্মরণে এই পবিত্র দিনটি ইসলাম ধর্মাবলম্বীরা আড়ম্বরের সঙ্গে বড় উৎসব হিসেবে পালন করেন। বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে নবীর প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জ্ঞাপন করা হচ্ছে। ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে জম্মু কাশ্মীরের পুঞ্চে ছড়ি মোবারক যাত্রা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে দিয়ে শ্রী বুদ্ধা অমরনাথজি যাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি হল। লোকযান 26 অভিযানের অঙ্গ হিসেবে ভারতীয় নৌবাহিনীর পালতোলা প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শনী 3 দিনের পর্তুগালের লিসবন সফর শেষ করেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে এই সফর 2 নৌবাহিনীর মধ্যে

সম্পর্ক এবং পারস্পরিক বোঝাপড়াকে আরও সুদৃঢ় করেছে। পাক সেনাবাহিনীর লাগাতার ধরপাকড় এবং নিত্য প্রয়োজনীয় সামগ্রিক চলাচলের ওপর নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভ চলেছে। রাওয়ালকোট সহ একাধিক স্থানে বিক্ষোভকারীরা জমায়েত করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি আটক থাকা আন্দোলনকারীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। পাশাপাশি আন্দোলন দমনে পাক সরকারের দমনমূলক পদক্ষেপ অবিলম্বে বন্ধেরও দাবি তোলা হয়েছে। কলম্বোয় দ্বিতীয় তথা শেষ ক্রিকেট টেস্টে ভারতের বিরুদ্ধে ফলোঅন করার পর আয়োজক শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় ইনিংসে 6 উইকেটে 229 রান করেছে। চতুর্থ দিনের খেলা শেষে শ্রীলঙ্কা আপাতত 16 রানে এগিয়ে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। নেপালে হড়পাবানে এখনও পর্যন্ত অন্তত 17 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ শতাধিক ভারতীয় সহ 384 জনেরও বেশি পর্যটক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে টেলিফোনে কথা বলে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। দিল্লি লক্ষ্মী যোজনার আওতায় দিল্লি সরকার 4000-এরও বেশি মহিলার হাতে অনুমোদন পত্র তুলে দিয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্তই।

আকাশবাণী আগরতলা ককটমা পড়িব অমৃতা দেববর্মা তিনি ককটমা বুবাক ডকংখা মন্ত্রীবখরক নরেন্দ্র মোদী তিনি নেপাল মন্ত্রীবখরক বলেন্দ্র সাবাই মালাই আরো নি কিরমা সিনসা তৈ লম্মা ও দেরাজাগ রগ্নতৈ কক শাখা তে খা খামা ইয়াফারকা মন্ত্রীবখরক নরেন্দ্র মোদী খেনা ভিডিও কনফারেন্স নি বিশিংতে খেলো ইন্ডিয়া ডায়ালগ কক নারগান সালথাম রোমে হাস্তে ফিল চিথাম বিধানসভা নে ফিলচে অধিবেশন খেনা ফুংনি দামচি সানে সিমে চ্যাংজাগান উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসদক বৈকুণ্ঠনাথ মুকুমো বুড়ি ফুটবল তিনি জম্পুজলা প্লেস সেন্টার কপলাই ইংখা মন্ত্রীবখরক নরেন্দ্র মোদী তিনি নেপাল মন্ত্রীবখরক বলেন্দ্র সাবাই মালাই আরো নি কিরমা সিনসা তৈ লমা ও দেরাজাগ রগ্নতে কক শাখা তৈ খা খামা ইয়াফারকা হদালাম বিশিংতে মচাং মোদী শাখা ও জরা হামিয়াও ভারত লুকুরক নেপাল গানাও টঙ্গান মন্ত্রীবখরক শাখা নেপাল যত নাংমানী চুবাচুরি না বাকি ভারত থিয়ার টঙ্গ ভারত দূতাবাস শাখা আচমসা তৈ কতর দেরাজাগ লুকুরগ্ন ডাক দেখে চুবানানি তৈ নাংমানী চুবাচুন তৈ ভারত লুকুরক নেপাল হাফাংবাই মানজুমুং নারগ হাকতর গনাঙ্গে তিনি ইসলাম তংথানি লাম ফুনগনাই তে পাইথাক নবী হজরত মোহাম্মদ আসিমা সালন ঈদ এ মিলাদ উন নবী মুঙ্গই পালাই যাখা আপনি বাকি রাষ্ট্রবক্ষক রূপতী মুর্মু রাষ্ট্রবক্ষক ইয়াকচু সিপি রাধাকৃষ্ণন মন্ত্রীবক্ষক নরেন্দ্র মোদী হাকতনী লোকরং খা কাহাম ইয়াফরকা আবনরগী ত্রিপুরা গাউসিয়া সমিতিনি যুগালি মুম্বাই হিমবতক কাছে সংসজাখা হিমবতক ইন্দ্রনগর গাউসিয়া সমিতিনি সিমিচিয়াঙ্গে আউলিনি জুদা জুদা লামাতে হিমজাখা মন্ত্রীবখরক নরেন্দ্র মোদী খেনা ভিডিও কনফারেন্স বিশিংতে খেলো ইন্ডিয়া ডায়ালগ কক নারগান বসং থমং সাল নই সাই নৈচিদক পালাইমানী বেদেক অঙ্গে মেরা যুব ভারত সংসাখা ভারত বেবাক হাস্তে তাই কেন্দ্র বাই নাইকলজক হাস্তে যত হাঙ্কনি খরক নেই খেলাই রুংনক তাই কলেজ নি সৃঙ্গাই রং মানজামুং বাই অ তাং বুতাং সংসা জাগান অ তাং বুতাঙ্গ থমুং শিকলা আদং লুকুরং খেলাই তাই ভলন্টিয়ার্স রং সামুং হুমুং শাক কাহাম টংনা তাই বসং সামনা কক মুং রং দাম সাকাইসাও তুবু জাগান আবনি বিশিং হাকতনে শিকলা রংনি ওয়ানসুমং কক বিটি তাই চ্যাংসামুনে ওয়ানসুমং রং থমুংনি রায়দা রক বাই মানজুনানি লুয়াজিমং নাহার জাখা অ তাং বুতাঙ্গ নাংকুকমা কাইবরি ককমুং বুসকাঙ্গ তনি জাখা পৈলা অংখা হাকতনে থমুংনি তাং বেখ্রেপ তাই তৃণমূল বেরেম থমুংনি সেপসাপ আবনি উল তঙ্গ নই সাই থামসিদক বিশিনি অলিম্পিকনি নাহার মুঙ্গ সই সুমুংনি রায়দা তৈ রুংমুং বাংরিনা তাই থাই রংনি ফুরুংমুং রুজাংনা আবনি উল তঙ্গ শিকলা আদং রং গড়া খাইনা তাই নাইকল মুং সেপসাবো শিকলা রং মানজক মুং বাংরিনা উল্থামো তঙ্গ থিনাং নাহারজাক সিমুং আজিনা ভলন্টিয়ার্স তে হাকতর সুনামুং সামুঙ্গ শিকলা হদানো তাইব গরংরিনা পান্ডানি উল মানজাংনাই রক মেরা ইউব ভারত ভলন্টিয়ার্স আমসাই থমুং করং তাই লুক আদং নুন বিশুঙ্গ আমসাই বেরম ওয়ানসুমুং তৈ ককলাম সালাই জাগান অ ককলামো মুচংনাই শিকলা রক ভারত থংকরং কুক তাই সকাত মানজাক রক বাই দাদক সিদাকে ককলাম সালাইনি সেপ টঙান ই শ্রম পোর্টালনি তিনি বিশুবা পুঙ্খা কেন্দ্র তাংতে সামু মানথগ্রিমা কক চংলাইনকনি সাকথারমা বাই নৈসাই নৈচিসা বিশুব অ পোর্টাল হাকতনি খাজা

সামং তাং রংনি বাকি পৈলা আদার বাই গরংজাক দাতাবে সামখা অপরতাল খড়ক থামচি সার রাজাক চার চি চুকু রাসায়নি সাইব গবং মূ তিসাজাকা আরও কাইসি বা হদানি সামংতায় হামক্রানি ওয়ানসুকতং দো আবরংনি বিশিঙ্গ প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি, এক দেশ এক রেশন কার্ড, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ আকরক ইনফ্লুয়েঞ্জা এ এইচ ওয়ান এন ওয়ান নি মানজুকমু অজরাও বাংমাবে ইন্ডিয়ান মেডিকেল এসোসিয়েশন যতন হজাক টংনানি কবখা এসোসিয়েশন সাকলাইকে অ বেমার মানজুমুংনি ওল সাক সাক হামই থাঙ্গ আবুনি বাকে ওয়ানানানি কক করি আই এম এ কক বিটি দেখা ইনফ্লুয়েঞ্জা নুকজাকে সাক কাহাম নানি রংনি কক বিতুন কারি সাক বাইথাং ফালনকনি এন্টিবায়োটিক পায়া টংনানি দাগিখা আই এম এ সাকা এইচ ওয়ান এন ওয়ান মানজাকে আতম সাকে গলি লুমো তাই কেরান কুচুক ততরা সাও বসাক সাকরুবুই তুই তাই হয় হয় লেংমানি নুকজাগ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক্টমা খনাই টংবায়ু আকাশবাণী কক্টমানে আপডেট মাননা বাকি লগ ইন খাই দি www.newsonair.com নিউজ অন এয়ার অ্যাপ ফলো খাই দিয়ে হদালামো ফেসবুকতে এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তো ইনস্টাগ্রাম পেজ এ আই আর নিউজ এলার্টস নাই দি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এ আই আর আপনি কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি কক্টমা আপডেট মান্নাখে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আই আর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনি নাঙানো সালথাম রমই হাস্তে ফিলচি থাম বিধানসভানি ফিলচি অধিবেশন খনাফুনি দামচি সানি সিমি চেংজাগান আবো টানো অ তালনি সালথামচি আগজ জরা অধিবেশন সুমুং ফিরকমু বেরম খুবই লুক হামক্রনি তুই জুদো জুদো কক মু তুই ককলাম সালাইনি কক টঙ্গ তিপ্রা মথা বদলনি অজ প্রদ্যুত কিশোর দেববর্মন তিনি আগরতলানি লোকভবন হাস্টেপা ইন্দ্রসেনা রেড্ডি না লোবাই মালাইখ্যা লগিও তংখা এডিসিনি সামুং চারিফাং অক্রা রুনিয়েল দেববর্মা হাস্টেপা বাই মালাইফ্রু বরক এডিসিনি জুদা জুদা নাংমানি ককনতে কগলাম খালাই লেখ্যা মন্ত্রীবখরক নরেন্দ্র মোদি অ তালনি থামচি শালমারি ককতি শালনি ফুং দামচি সাও আকাশবাণী মন কি বাত পান্ডাও হাকতর ফাতার হাকতনে লুকরক বা কগলাম সালায়ন অব অঙ্গানো মন কি বাত পান্ডানি ফিল সারা থামচি সিনে বেরেমনি পান্ডা মন্ত্রীবখরক লুকুরক বরংনি ওয়ানসুমা খাখামা মন কি বাতর সাহরনানি কবখাম মাইগভ ওপেন ফোরম এবার নমো এপ লুকুরংনি ওয়ানসুমুং রং রহরি মানানো টোল ফ্রি নম্বর 1800117800 কল খাই হিন্দি এবা ইংরেজি বাই ওয়ানসুমুং রং রেকর্ড খাই মানানো আবনু কারিব 1922 নম্বর মিস কল রুই জেলিং মানানো আবতিব এসএমএস খাই মানানো ও আগস্টালনি সালনি চিসানি হরনি দামচিসা তামই সতীব্রীচি বা জরা ফোন টাই মেসেজ রহরে মানবায়ন সিপিআইএম হাস্টে কমিটিনি সালসানি ককচাপ পান্ডা তিনি ফুংনি সিমি চেংখা আগরতলাও সংসাজাক অককচাপ পান্ডাও মানজাখা সিপিআইএমনি বেবাক ভারতনি তাঙ্করা এম এ বেবি হাস্টে তাঙ্করা জিতেন্দ্র চৌধুরী আগিনী মঞ্চকরা মানিক সরকার নখবই হাস্টেনি কমিটিনি কুবনে আদংর বৈকুণ্ঠনাথ মুকুমো বুড়ি ফুটবল জম্পুইজলা প্লে সেন্টার তিনি রামকৃষ্ণ সেবা আশ্রম সংগন নুই বুকসা গোল বাই মেচেন খা উমকান্ত মিনি স্টেডিয়াম ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই যুগালিজাক সুপার লীগ নি পুইলা থংমুঙ্গ জম্পুইজলা নি অঙ্গই কাইনি গোল খেলাইকা নিকি কে তৈ সুয়ারী দেববর্মা উদয়পুরনি বাগমা বিএসএফ ক্যাম্পাস তিনি সিমি সালবরণী বাকি স্পন্দন স্পোর্টস ফর পিস এন্ড ডেভেলপমেন্ট ভলিবল টুর্নামেন্ট চেংজাখা সারাদক্সি চুকুর নম্বর বিএসএফ ব্যাটেলিয়ান কেন্দ্রনি থং তাই শিখলা হামক্রাই বেদেক তাই স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়ানি থানসাকে লোয়াজিজাক অ টুর্নামেন্ট চেঙ্গি দিখা বিএসএফ নি ডি আইজি গজরত যাদব টুর্নামেন্ট হাস্তিনি কাইসার হাংকরনি দল চার বদল মানজাখা চেংমুংনি থংমুঙ্গ সিপাহী জলা হাংকর নৈসা সেটনি ফেলাই মুম্বাই দলাই হাংকর মেচেনখা সিনিয়র প্লেট ক্রিকেট থংমুঙ্গ তিনি কমলপুর তে গন্ধসরা কপলাই ওখা এমবিবি স্টেডিয়াম সংযোজক থংমুঙ্গ লং ট্রাইবেলি ব্যাট খাইনা নংখরই সারা দকচিসিনি রান খাইও উলো গন্ধসরা বাই ব্রিক উইকেট গমাওই নাংমানি রান তিসাইখিব গন্ধসরানি অঙ্গই হেমন্ত চাকমা দক চিচুকু রান খাইকা উদয়পুরনি জামজুরি থংখলাও সংসজাক থংমুঙ্গ আম্বাসা ব্যাট খাইনা নংখরই সারা থামচিসা রান তিসাও উল কমলপুর চুকু উইকেট গমাওই নাংমানি রান তিসাওই খিব বস্কাং দাম নই চিবরিও হাস্তিনি যত হাংকরণ ফেরাঙ্ক গই ওয়াতে ওয়াই মনোহিনী সাকলাইকা নবর্তিবার বেদে

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার খটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্য ত্রয়োদশ বিধানসভার তিন দিনব্যাপী দশম অধিবেশন আগামীকাল থেকে শুরু। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ইনফ্লুয়েঞ্জা H1N1 এর সংক্রমণ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল খেলো ইন্ডিয়া ডায়ালগে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। ক্রীড়া মন্ত্রক, সাই এবং BSF এর যৌথ উদ্যোগে উদয়পুরে ভলিবল টুর্নামেন্টের সূচনা। রাজ্য ত্রয়োদশ বিধানসভার তিন দিনব্যাপী দশম অধিবেশন আগামীকাল সকাল 11টা থেকে শুরু হবে, চলবে 31 আগস্ট পর্যন্ত। অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব সহ জনস্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। ইনফ্লুয়েঞ্জা H1N1 এর সংক্রমণ এই মরশুমে বেড়ে যাওয়ায় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। অ্যাসোসিয়েশন জানিয়েছে, সংক্রমণের বেশিরভাগ ঘটনাই মৃদু এবং তা নিজে থেকেই সেরে যায়, তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। IMA পরামর্শ দিয়েছে, ইনফ্লুয়েঞ্জার উপসর্গের জন্য যেন চিকিৎসকের পরামর্শ ছাড়া সরাসরি দোকান থেকে কিনে অ্যান্টিবায়োটিক ব্যবহার না করা হয়। IMA জানিয়েছে, H1N1 সংক্রমণের ক্ষেত্রে সাধারণত হঠাৎ তীব্র জ্বর ও কাঁপুনি, একটানা শুকনো কাশি, গলা ব্যথা, তীব্র পেশি ব্যথা এবং ক্লান্তি দেখা দেয়। সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে IMA কিছু সাধারণ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। এর মধ্যে রয়েছে সাবান ও জল দিয়ে অন্তত 20 সেকেন্ড ধরে ঘন ঘন হাত ধোয়া ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা, জনাকীর্ণ স্থানে মাস্ক পরাও সুপারিশ করা হয়েছে। আজ সারা দেশে ইসলাম ধর্মের প্রবর্তক ও শেষ নবী হযরত মুহাম্মদের আবির্ভাব দিবস ঈদে মিলাদুন নবী উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি CP রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়েছেন। এই উপলক্ষে ত্রিপুরা গাউছিয়া সমিতির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা ইন্দ্রনগর গাউছিয়া সমিতি থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। কৈলা শহরের বিভিন্ন স্থান থেকে তাজিয়া সহকারে বর্ণময় শোভাযাত্রা মিলিত হয় টিলাবাজার মাদ্রাসা ময়দানে। সেখানে বিশিষ্ট ব্যক্তিত্বগণ বিশ্বনবী হযরত মুহাম্মদের জীবনাদর্শ এবং শান্তি মানবতার বাণী নিয়ে আলোকপাত করেন। সমবেতভাবে নামাজ আদায় ও বিশ্ব শান্তি ও সৌভ্রাতৃত্ব কামনায় বিশেষ প্রার্থনা বা মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ভিডিও কনফারেন্সের মাধ্যমে খেলো ইন্ডিয়া ডায়ালগে বক্তব্য রাখবেন। জাতীয় ক্রীড়া দিবস 2026 উদযাপনের অঙ্গ হিসেবে মেরা যুব ভারত এর আয়োজন করেছে। দেশের প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিটি জেলার 2টি করে স্কুল কলেজে তরুণদের অংশগ্রহণে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে খেলাধুলা, যুব নেতৃত্ব, নাগরিক দায়িত্ববোধ, স্বেচ্ছাসেবী কার্যক্রম, শারীরিক সুস্থতা এবং জাতি গঠনের বিষয়গুলোকে এক মঞ্চে নিয়ে আসবে। এর মাধ্যমে দেশের তরুণদের ভাবনা, পরামর্শ, উদ্ভাবনী চিন্তাকে ক্রীড়া সংক্রান্ত নীতি প্রণয়নের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই কর্মসূচিতে মূলত 4টি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রাখা হয়েছে। প্রথমত, দেশের ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন এবং তৃণমূল স্তরের ক্রীড়া সুবিধা। দ্বিতীয়ত, 2036 সালের অলিম্পিকের লক্ষ্যে বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রতিভা অন্বেষণ ও ক্রীড়াবিদদের প্রশিক্ষণ দেওয়া। তৃতীয়ত, যুব নেতৃত্বকে শক্তিশালী করা এবং প্রশাসনিক ব্যবস্থায় তরুণদের অংশগ্রহণ বাড়ানো। চতুর্থত, ভবিষ্যৎমুখী দক্ষতা অর্জন, স্বেচ্ছাসেবা এবং দেশ গঠনের কাজে যুব সমাজকে আরও সক্রিয়

সক্রিয়ভাবে যুক্ত করা। মূল অনুষ্ঠানের পর অংশগ্রহণকারী মেরা যুব ভারতের স্বেচ্ছাসেবক, স্থানীয় ক্রীড়াবিদ এবং জনপ্রতিনিধিদের মধ্যে স্থানীয় পর্যায়ে মত বিনিময় ও আলোচনার আয়োজন করা হবে। এই আলোচনায় আগ্রহী তরুণদের সাথে ভারতের শীর্ষস্থানীয় ক্রীড়াবিদ ও পদকজয়ীদের সরাসরি মত বিনিময়ের সুযোগ থাকবে। ত্রিপুরা মথা দলের প্রধান প্রদ্যুত কিশোর দেববর্মন আজ আগরতলায় লোকভবনে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সাক্ষাৎ করেন। সঙ্গে ছিলেন এডিসির মুখ্য কার্যনির্বাহী সদস্য রুনিয়াল দেববর্মা। রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎকালে তারা এডিসির স্বার্থ সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। সিপিআইএম রাজ্য কমিটির একদিনের বৈঠক আজ সকাল থেকে শুরু হয়। আগরতলায় অনুষ্ঠিত এই বৈঠকে অংশ নেন সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এম এ বেবি, রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ রাজ্য কমিটির অন্যান্য সদস্যগণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী 30 আগস্ট রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 137তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নমো অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়া টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। এছাড়াও 1922 নম্বরে মিস কল দিলে যে লিঙ্ক পাওয়া যাবে তাতেও SMS করা যাবে। ফোন এবং মেসেজ পাঠানো যাবে আগামী 28 আগস্ট রাত 11:45 পর্যন্ত। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেল, অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টসে। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে কথা বলে সে দেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, এই কঠিন সময়ে ভারতবাসী নেপালের ভাই বোনদের পাশে রয়েছে। সরকারি সূত্র অনুযায়ী ভারত যত দ্রুত সম্ভব নেপালে ত্রাণ সামগ্রী পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। প্রধানমন্ত্রী জানান, নেপালকে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দিতে ভারত প্রস্তুত। কাঠমান্ডুতে অবস্থিত ভারতীয় দূতাবাস নেপালে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের সহায়তা ও তথ্যের জন্য জরুরি ফোন নম্বর চালু করেছে। দূতাবাস জানিয়েছে, আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ভারতীয় নাগরিকদের দ্রুত উদ্ধার ও ত্রাণ সহায়তার বিষয়ে তারা নেপাল সরকারের সঙ্গে যোগাযোগ রেখেছে। ই শ্রম পোর্টালের আজ 5 বছর পূর্ণ হল। অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের সামাজিক সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কেন্দ্রীয় শ্রম কর্মসংস্থান মন্ত্রকের উদ্যোগে 2021 সালে চালু হওয়া এই পোর্টালটি দেশের অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য সর্বপ্রথম আধার সংযুক্ত জাতীয় ডেটাবেস তৈরি করেছে। এই পোর্টালে 31,89,00,000 বেশি নিবন্ধন হয়েছে। এর মাধ্যমে ই শ্রম পরিষেবা প্রদান প্রক্রিয়াকে আরও উন্নত সহজতর করেছে। এতে 15টি সামাজিক সুরক্ষা ও কল্যাণমূলক প্রকল্প একত্রিত হয়েছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনা, জাতীয় সামাজিক সহায়তা কর্মসূচি, এক দেশ এক রেশন কার্ড, প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ ইত্যাদি। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 30 আগস্ট ত্রিপুরা সহ উত্তর পূর্বাঞ্চলের বেশ কয়েকটি রাজ্যে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। এদিকে রাজ্য আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। উদয়পুরের বাগমা BSF ক্যাম্পাসে আজ থেকে 4 দিনের স্পন্দন স্পোর্টস ফর পিস অ্যান্ড ডেভেলপমেন্ট ভলিবল টুর্নামেন্ট শুরু হয়েছে। 169 নম্বর BSF ব্যাটেলিয়ন, কেন্দ্রীয় ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রক এবং স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের সূচনা করেন BSF-এর DIG গজরথ যাদব। টুর্নামেন্টে রাজ্যের 8টি জেলা থেকে 8টি দল অংশ নিয়েছে। উদ্বোধনী ম্যাচে সিপাহীজলা জেলা 2-1 সেটের ব্যবধানে ধলাই জেলাকে পরাজিত করেছে।
সিনিয়র প্লেট ক্রিকেটে আজ জয় পেয়েছে কমলপুর এবং গন্ডাছড়া। এমবিবি স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে লংতরাই ভেলি প্রথমে ব্যাট করতে নেমে 167 রানে গুটিয়ে যায়। জবাবে খেলতে নেমে গন্ডাছড়া 4 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়।

গন্ডা ছড়ার হয়ে হেমন্ত চাকমা 69 রান করেন। উদয়পুরের জামজড়ি মাঠে আয়োজিত অপর ম্যাচে আম্বাসা প্রথমে ব্যাট করতে নেমে 131 রান সংগ্রহ করে, জবাবে খেলতে নেমে কমলপুর 9 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা ফুটবলে উমাকান্ত মিনি স্টেডিয়ামে আজ জম্পুই জেলা প্লে সেন্টার 2-0 গোলে রামকৃষ্ণ সেবা আশ্রম সংঘকে হারিয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন আয়োজিত সুপার লীগের প্রথম ম্যাচে জম্পুই জেলার হয়ে 2টি গোল করেন নিকি কে এবং সোয়ারি দেববর্মা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। রাজ্য ত্রয়োদশ বিধানসভার 3-দিনব্যাপী 10ম অধিবেশন আগামীকাল থেকে শুরু। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন ইনফ্লুয়েঞ্জা H1N1 সংক্রমণ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল খেলো ইন্ডিয়া ডায়ালগে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন। ক্রীড়া মন্ত্রক, সাই এবং BSF-এর যৌথ উদ্যোগে উদয়পুরে ভলিবল টুর্নামেন্টের সূচনা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।

শুনলেন কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে।

এতক্ষণ শুনলেন ভক্তিমূলক গান। এই অনুষ্ঠানে শিল্পীরা ছিলেন ফিরোজা বেগম, মোহাম্মদ রফি এবং আব্বাস উদ্দিন আহমেদ। শ্রোতা বন্ধুরা, এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে, শুনছেন 103.2 মেগাহার্টসে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে মিশ্র গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী কুইলা শহর কেন্দ্র থেকে, শুনছেন 103.2 মেগাহার্টসে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে মিশ্র গানের অনুষ্ঠান। প্রথমে শুনবেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী অরুন্ধতী হোম চৌধুরী।

না, ওই মা পুকুর ঘাটে দুপুর বেলা যাইতে বলিস না, পুকুর ঘাটে দুপুর বেলা যাইতে বলিস না, ওই মা পুকুর।

এতক্ষণ শুনলেন লোকগীতি, শিল্পী ছিলেন তমালি রায়। আকাশবাণী কৈলাসহর, শ্রোতাবন্ধুদের স্বাগত জানাচ্ছি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে। শুনবেন রাগ দরবারি কানাডা, শিল্পী পণ্ডিত রামকুমার মল্লিক।

0: শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন রাগ দরবারি কানাড়া। শিল্পী ছিলেন পণ্ডিত রামকুমার মল্লিক এবং শ্রী সমিত কুমার মল্লিক। আকাশবাণী কৈলাসহর, এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী।

খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশেষ বিশেষ খবর হলো, নেপালের হরকাবানে এখনো পর্যন্ত 46 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ শতাধিক ভারতীয়ের মধ্যে কলকাতার 32 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে টেলিফোনে কথা বলে সম্ভাব্য সব ধরনের আশ্বাস দিয়েছেন। ভারত ইতিমধ্যে 10 টন মানবিক ও দুর্যোগ ত্রাণ সামগ্রী ও অত্যাবশ্যকীয় ওষুধ পাঠিয়েছে। লক্ষ্মী যোজনার আওতায় দিল্লি সরকার 4,000-এরও বেশি মহিলার হাতে অনুমোদনপত্র তুলে দিয়েছে। ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করার পর কানাডা মার্কিন পণ্যের ওপর 50% পাল্টা শুল্ক আরোপ করেছে। চিরাচরিত ধর্মীয় আবেগে আজ ঈদে মিলাদ উল নবী উদযাপিত হচ্ছে। কেরলে আজ উদযাপিত হচ্ছে পবিত্র উৎসব ওনাম। আসছে বিস্তারিত খবরে। নেপালের উত্তরাঞ্চলে রাসোয়া এলাকায় আজ সকালে ভোতেকোশী নদীতে হরকাবানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পর্যন্ত 384 জনের বেশি পর্যটকের খোঁজ পাওয়া যাচ্ছে না, তাদের মধ্যে শতাধিক ভারতীয়। নেপাল পর্যটন পর্ষদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ পর্যটকদের মধ্যে 93 জন নেপালি নাগরিক রয়েছেন। তাদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এখনও পর্যন্ত হরকাবানে মৃত্যু হয়েছে অন্তত 46 জনের। তবে পর্যটন সংস্থা স্থানীয় কর্তৃপক্ষের থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নেপালে বেড়াতে গিয়ে কলকাতার অন্তত 32 জন পর্যটক নিখোঁজ হয়েছেন। একটি ভ্রমণ সংস্থার মাধ্যমে তাদের মানস সরোবরে তারা দর্শন নিয়ে গিয়েছিলেন। গত 21 আগস্ট দলটি কলকাতা থেকে রওনা দেয়। 22 আগস্ট তারা নেপাল পৌঁছয়। ভ্রমণ সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার পর্যন্ত পর্যটকেরা কাঠমান্ডুতে ছিলেন। সকালে নেপাল তিব্বত সীমান্ত পার হওয়ার কথা ছিল দলটির। সকাল 8:30 নাগাদ তারা অভিবাসন দপ্তরে পৌঁছান, কিন্তু এরপর থেকে তাদের সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলির সাংসদদের সঙ্গে এক বৈঠকে পরিস্থিতি খতিয়ে দেখেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা ও পরিচালন পরিষদেরও এক বৈঠকে তিনি ত্রাণ ও উদ্ধারের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। নেপাল সরকার রাসোয়া, নোয়াকোট, ধাদিং, চিতোয়ান ও গোর্খা জেলায় নদী তীরবর্তী বাসিন্দাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলেছে। ভারত জানিয়েছে তারা নেপালের জনগণের পাশেই রয়েছে। আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিবেশী দেশে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা প্রদানে ভারত প্রস্তুত। সামাজিক মাধ্যমে এক পোস্টে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আকস্মিক বন্যার ফলে সৃষ্ট ধসের ঘটনায় নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পাওরেল এবং নেপালের জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি কঠিন সময় নেপালের প্রতি সমবেদনাও জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন নেপালের আকস্মিক বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী রাধাকৃষ্ণন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহের সঙ্গে কথা বলেছেন এবং নেপালের বন্যায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক মাধ্যমের এক পোস্টে শ্রী মোদী বলেন, এই কঠিন সময়ে ভারতের জনগণ নেপালের ভাই বোনদের পাশে রয়েছে। তিনি বলেন, নেপালকে সম্ভাব্য সব ধরনের মানবিক সহায়তা দিতে ভারত প্রস্তুত। প্রধানমন্ত্রী জানান, উদ্ধার ও ত্রাণ কাজের সহায়তায় ভারত নেপালের সঙ্গে সমন্বয় রেখে কাজ করছে। বিধ্বংসী বন্যার কবলে পড়া নেপালকে সহায়তা করার লক্ষ্যে ভারত 10 টন মানবিক ও দুর্যোগ ত্রাণ সামগ্রী ও অত্যাবশ্যকীয় ওষুধ পাঠিয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন যে কঠিন এই পরিস্থিতিতে ভারত নেপাল ও সে দেশের জনগণের পাশে রয়েছে। তিনি বলেন, শোক ও সন্তপ্ত পরিবার এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সকলের প্রতি তিনি সহানুভূতি প্রকাশ করছেন। নেপালে আকস্মিক বন্যা এবং গণ্ডক নদী জলপ্রবাহ বৃদ্ধির আশঙ্কার প্রেক্ষিতে বিহারে বন্যা মোকাবিলা প্রস্তুতি জোরদার করা হয়েছে। গণ্ডক নদীর অববাহিকায় রাজ্যের 6টি জেলার পশ্চিম পঞ্চারণ, পূর্ব চম্পারণ, গোপালগঞ্জ, সারণ, মুজাফফরপুর এবং বৈশালীতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া সীতামাড়ি, শিবহর এবং অন্যান্য জেলায় জেলাশাসকদের পরিস্থিতির উপর সর্বক্ষণ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত বলেছেন, দেশের অগ্রগতির জন্য মহিলাদের ক্ষমতায়ন অত্যন্ত জরুরি। তিনি আজ নতুন দিল্লিতে দিল্লি লক্ষ্মী যোজনার অনুমোদনপত্র প্রদান করে বলেন, এই প্রকল্প চালু হওয়ার পর থেকে 9,22,000-এর বেশি মহিলা এতে নাম নথিভুক্ত করেছেন। মোট 4,000 সুবিধাভোগীর হাতে আজ এই যোজনার অনুমোদনপত্র তুলে দেওয়া হয়। এর মধ্যে মুখ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে 2,500 মহিলাকে তা প্রদান

0: করেন। তিনি জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করার পর আগামী মাসের পয়লা তারিখ থেকে তারা 2,500 টাকা করে পাবেন।
1: 1 আগস্ট সে লেকর কে আজ তক 9,22,000 বহনো নে ইস যোজনা মে আপনা নাম রেজিস্টার কিয়া। ইস দিল্লি লক্ষ্মী যোজনা মে পহলি 2,500 বহনো কো হমনে অপ্রুভাল সার্টিফিকেট সৌঁপা হ্যায়, ক্যোঁকি ইয়ে পহলি 2,500 বহনে হ্যায় জিনহে ইস যোজনা কা লাভ মিলনে যা রহা হ্যায়।
0: ইতিহাসকে সাক্ষী রেখে আকাশবাণী কলকাতা আজ শতবর্ষে পদার্পণ করল। এই 100 বছরে আকাশবাণীর সংবাদ অনুষ্ঠানের উপস্থাপনায় ঐতিহ্য ও সাংস্কৃতিক মর্যাদা বজায় রেখেই ঘটেছে বিভিন্ন বিবর্তন। দীর্ঘ পথ চলার স্মৃতি বহন করছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। বাঙালির আবেগে ও মননে সকাল থেকে রাত পর্যন্ত জড়িয়ে রয়েছে আকাশবাণী কলকাতা। স্বাধীনতা লাভের পর থেকে এ পর্যন্ত বেতার, বিশেষ করে আকাশবাণী সংবাদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। সে ব্যাপারে অবহিত করলেন সংবাদ বিভাগের প্রাক্তন বরিষ্ঠ আধিকারিক শঙ্কর দাশগুপ্ত।
2: স্বাধীনতা লাভের পরে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেই ভারত সরকার ঠিক করেছিলেন যে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছতে গেলে, সরকারের কাজকর্ম তাদের কাছে পৌঁছতে গেলে বেতারের কোনো বিকল্প নেই। তাই বেতার ভারতের জাতীয় জীবনে অঙ্গাঙ্গীভাবে মিশে গেল। পরবর্তীকালে স্বাধীন ভারতে বেতার সম্প্রচার, বিশেষ করে বার্তা, বিশেষ করে নিউজ যেন জনমানুষে একটা অদ্ভুত প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল। একটা সময় ছিল যখন বেতারের বেদবাক্য তাদের কাছে গীতা বাইবেল কোরআনের থেকে কোনো অংশে কম গ্রহণযোগ্য ছিল না।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 30 আগস্ট আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তার চিন্তা ভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 137তম পর্ব। আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ওয়াশিংটনের সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করার পর কানাডা মার্কিন পণ্যের ওপর 50% পাল্টা শুল্ক আরোপ করেছে। পাল্টাই শুল্ক 8ই সেপ্টেম্বর থেকে কার্যকর হবে এবং এর আওতায় ইস্পাত, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালী যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি, মন্ড, কাগজ, ইলেকট্রনিক্স এবং অন্যান্য পণ্য অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও বাণিজ্য বিরোধের জেরে ক্ষতিগ্রস্ত শ্রমিক ও ব্যবসায়ীদের সহায়তার জন্য অটোয়া $7.5 বিলিয়ন একটি প্যাকেজেরও ঘোষণা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কানাডা এই পদক্ষেপ বলে জানা গেছে। মার্কিন যুক্তরাষ্ট্র 22 আগস্ট থেকে কানাডার পণ্যের ওপর 50% শুল্ক আরোপের ঘোষণা করে। কানাডা জানায় যে তারাও মার্কিন শুল্কের সমপরিমাণ ও সমহারে পাল্টা শুল্ক আরোপ করল। বালুচিস্তানে পাকিস্তানি বাহিনীর হাতে বালুচ নাগরিকদের জোর করে অপহরণের ঘটনা রীতিমতো উদ্বেগজনক অবস্থায় তৈরি করেছে। সাম্প্রতিক ঘটনায় 3 ব্যক্তি নিখোঁজ হয়েছেন, পাশাপাশি 13 বছর বেশি সময় আগে অপহৃত হওয়া 2 ব্যক্তির পরিবার তাদের সন্ধানে ও ন্যায় বিচারের দাবিতে পুনরায় সোচ্চার হয়েছে। পরিবারের সদস্যরা এসব ঘটনায় পাক নিরাপত্তা গোয়েন্দা বাহিনী জড়িত থাকার অভিযোগ করেছে। পাক সেনাবাহিনীর লাগাতার ধরপাকড় ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী চলাচলের উপর নিষেধাজ্ঞা উপেক্ষা করে পাক অধিকৃত জম্মু কাশ্মীরে বিক্ষোভ চলছে। রাওয়ালকোট সহ একাধিক স্থানে বিক্ষোভকারীরা জমায়েত করছেন। সোশ্যাল মিডিয়া পোস্টে জম্মু কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি আটকে থাকা আন্দোলনকারীদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে। ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আজ ঈদে মিলাদ উন নবী উদযাপিত হচ্ছে। ইসলাম ধর্মের শেষ নবী হযরত মুহাম্মদের জন্মবার্ষিকীর স্মরণে এই পবিত্র দিনটি ইসলাম ধর্মাবলম্বীরা আড়ম্বরের সঙ্গে বড় উৎসব হিসাবে পালন করেন। কেরালামে আজ পবিত্র উৎসব ওনম উদযাপিত হচ্ছে। নতুন ফসল ঘরে তোলার এই সময় প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। কেরালামে উপলক্ষে নৌকাবাইচ, লোকনৃত্য, সঙ্গীত ও ক্রীড়ানুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। ধর্মীয় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জম্মু কাশ্মীরে পুঞ্চে ছড়ি মোবারক যাত্রাও অনুষ্ঠিত হয়েছে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। নেপালের হরকাবানে এখনও পর্যন্ত অন্তত 46 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ শতাধিক ভারতীয়ের মধ্যে কলকাতার 32 জন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেপালের প্রধানমন্ত্রী বলেন ত্রিশার সঙ্গে টেলিফোনে কথা বলে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। খবর

0: পড়া শেষ হলো।
1: শুনলেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ আকাশবাণী কৈলাসহর। এবারে পরিবেশিত হচ্ছে নজরুল গীতি, শিল্পী ইন্দ্রাণী সেন।

0: পর দুখানি নজরুলগীতি শুনলেন। শিল্পী ছিলেন ইন্দ্রাণী সেন। এই অনুষ্ঠান শুনছেন 103.2 মেগাহার্টজে আকাশবাণী কৈলাসহর কেন্দ্র থেকে। শ্রোতা বন্ধুরা, এখন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: গুড ইভিনিং, দিস ইজ আকাশবাণী। আই এম নীনা অরকেল উইথ দ্য ওয়ার্ল্ড নিউজ।

বিশ্ব সংবাদ আকাশবাণী কৈলাসহর। এবারে জানিয়ে দিচ্ছি আজকের আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল বৃহস্পতিবার 27 আগস্ট, অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55। 6:02 শুনবেন অমৃতবাণী অনুষ্ঠান। 6:07 রয়েছে দেশাত্মবোধক গানের অনুষ্ঠান। 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:00 সুপ্রভাত অনুষ্ঠান। ভক্তিসুধা অনুষ্ঠানে ভক্তিগীতি শুনবেন 7:10। 7:25 পর্যায়ক্রমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবুরক সংবাদ রিলে করে শোনানো হবে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে 7:45। 8:00 পর্যায়ক্রমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সমাচার প্রভাত এবং মর্নিং নিউজ রিলে করে শোনানো হবে। 8:30 শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ। আধুনিক গানের অনুষ্ঠান 8:40। 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি নিউজ বুলেটিন শুনবেন। 9:10 প্রচারিত হবে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। বেলা 11:00 লাইভ ফোন ইন প্রোগ্রাম সুরের ভেলা। 12:05 সপ্তসুর অনুষ্ঠানে শুনবেন উত্তর পূর্বাঞ্চলের গান। হিন্দি ছায়াছবির গান শুনবেন বেলা 12:30। দুপুর 1:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। ছায়াগীতি অনুষ্ঠানে পরিবেশিত হবে বাংলা ছায়াছবির গান দুপুর 1:05। 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। মাতৃবন্দনা অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশিত হবে দুপুর 1:40। দুপুর 2:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। ছড়ার গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে দুপুর 2:15। 2:30 দিল্লি মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। বিকেল 3:00 পর্যায়ক্রমে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি এবং ইংরেজি সংবাদ। এর অব্যবহিত পরেই প্রচারিত হবে মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধ্যে 6:00 রয়েছে ঘর গৃহস্থির আসর। কিষাণবাণী 6:30। 7:00 ককবরক অনুষ্ঠান। 7:35 পর্যায়ক্রমে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, আগরতলা কেন্দ্রের ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ। রাত 8:10 অনুষ্ঠান আইন অধিকার। মিশ্র গানের অনুষ্ঠান প্রচারিত হবে 8:30। 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ। আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে 9:15। আগামীকাল রাত 9:30 রয়েছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 10:10 রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হবে। 10:20 শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ। 10:30 অধিবেশনের সমাপ্তি ঘোষণা। শ্রোতা বন্ধুরা, শুনলেন আগামীকালের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলাসহর। সবাইকে শুভরাত্রি জানিয়ে শেষ করছে আজকের অধিবেশন। আগামীকালের অধিবেশন শুরু হবে যথারীতি ভোর 5:55। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 10:34:40। জয় হিন্দ।